মিনিট কুড়িয়ে আপনাদের সঙ্গে সকাল 6টা পর্যন্ত সৌম্যকান্তি সঙ্গে রয়েছি আনন্দধ্বনি সঙ্গে নিয়ে। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থের 14তম রচনা, যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি ভ্রষ্টনীর পরিবে ধুলায় অরণ্যের আন্দোলনে। শুষ্কপত্র জীর্ণ পুষ্প সাথে পথচিহ্নহীন সৈন্য যাবে উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পরপারে। কতকাল এই বসুন্ধরা আতিথ্য দিয়েছে, কভু আম্রমুকুলের গন্ধে ভরা পেয়েছি আহ্বান বাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর। অশোকের মঞ্জুরি সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর, দিয়েছি তা প্রীতিরসে ভরি। কখনো বা ঝঞ্ঝাঘাতে বৈশাখের কণ্ঠমোর রুধি আছে উত্তপ্ত ধুলাতে, পক্ষ মোর করেছে অক্ষম, সব নিয়ে ধন্য আমি প্রাণের সম্মানে। এপারের ক্লান্ত যাত্রা গেলে থামি, ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে। শুনছেন আনন্দধ্বনি। অনুষ্ঠানের প্রায় শেষ পথ, তাই কিছুটা আগেই, অনুষ্ঠান শেষ করার বেশ কিছুটা আগেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, অগ্রিম বিদায়। যদিও সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত, যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। এরকমই কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে আবার সঙ্গে থাকতে পারবো, এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো এইরকমই যে আবার এরকমই কোনো অনুষ্ঠানের সঙ্গে থাকবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। তবে অনুষ্ঠান এখনো রয়েছে, অনুষ্ঠানে সঙ্গে রয়েছি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান এবং লেখার অংশ সব কিছুই সঙ্গে রয়েছে, এবং আপনারাও সঙ্গে রয়েছেন 107 FM রেনবোর। বৃষ্টি ভেজা রাত, বৃষ্টি ভেজা দিনও কখনো কখনো। শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

শুনছিলেন শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে। অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবোতে, সঙ্গে রয়েছি সৌম্যকান্তি সকাল 6টা পর্যন্ত। এখন ঘড়িতে সময় 5:45, আর শেষের 15 মিনিট আপনাদের সঙ্গে। আজকের মতো রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চদশ রচনা। অবরুদ্ধ ছিল বায়ু, দৈত্য সমপুঞ্জ মেঘভার, ছায়ার প্রহরী বুহে ঘিরেছিল সূর্যের দুয়ার। অভিভূত আলোকের মূর্ছাতুর ম্লান অসম্মানে দিগন্ত আছিল বাষ্পাকুল, যেন চেয়ে ভূমি পানে অবসাদে অবনত ক্ষীণশ্বাস চিরপ্রাচীনতা স্তব্ধ হয়ে আছে বসে দীর্ঘকাল। ভুলে গেছে কথা ক্লান্তিভারে আঁখি পাতা বদ্ধ প্রায় শূন্য হেন কালে। জয়শঙ্খ উঠিল বাজিয়া, চন্দন তিলক ভালে শরত উঠিল হেসে চমকিত গগন প্রাঙ্গণে, পল্লবে পল্লবে কাঁপি কিঙ্কিনি কঙ্কনে বিচ্ছুরিল দিকে দিকে জ্যোতিষ্কণা। আজি হেরি চোখে কোন নির্বচনীয় নবীনের তরুণ আলোকে যেন আমি তীর্থযাত্রী অতিদূর ভাবিকাল হতে মন্ত্র বলে এসেছি ভাসিয়া, উজান স্বপ্নের স্রোতে অকস্মাৎ উত্তরিণু বর্তমান শতাব্দীর ঘাটে, যেন এই মুহূর্তেই সেয়েছে বেলা মোর কাটে আপনারে দেখি আমি আপন বাহিরে, যেন আমি অপর যুগের কোনো অজানিত সদ্য গেছেন আমি সত্তা হতে প্রত্যহের আচ্ছাদন, অক্লান্ত বিস্ময় যার পানে চক্ষু মেলি তারে যেন আকড়িয়া রয় পুষ্পলগ্ন ভ্রমরের মতো। এই তো ছুটির কাল, সর্বদেহ মন হতে ছিন্ন হলো অভ্যাসের জাল, নগ্ন চিত্ত মগ্ন হলো সমস্তের মাঝে, মনে ভাবি পুরনোর দুর্গদ্বারে মৃত্যু যেন খুলে দিল চাবি, নূতন বাহিরি এলো তুচ্ছতার জীর্ণ উত্তরীয় ঘুচালো সে অস্তিত্বের পূর্ণ মূল্যে, কি অভাবনীয় প্রকাশিল তার স্পর্শে, রজনীর মৌন সুবিপুল প্রভাতের গানে সে মিশায় দিল কালো তার চুল পশ্চিম দিগন্ত পারে, নামহীন বন নীলিমায় বিস্তারিল রহস্য নিবিড়, আজি মুক্ত মন্ত্র গায় আমার বক্ষের মাঝে দূরের পথিক চিত্তমম, সংসার যাত্রার প্রান্তে সহ মরণের বধূসম।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সকাল মানে মিষ্টি সূর্য রোদে রানা গোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ, সকাল মানে চায়ে চুমুক এফএম গোল্ড অন করে বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু।

0: নায়িকা সংবাদ। এই ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে নতুন সূর্যের কাছে প্রার্থনা করলাম আমরা, যে আধার মনের দিগন্তে আলো দেখাও, নিশ্চয়ই আলো আসবে। আর সেই আশা নিয়েই শুরু করছি একটি নতুন সকাল, আজকের প্রভাত বীণা। তানিয়া আসা মানেই আপনাদের সামনে সবসময় একটা করে গল্প আসে, কখনো সেটা পৌরাণিক, কখনো সেটা আধ্যাত্মিক, কখনো বা জীবন বা যাপনের। আজও তার অন্যথা হবে না। জগন্নাথ দেব গেছেন তার মাসির বাড়ি, আগামীকাল উল্টো রথ। তাঁকে নিয়ে কথা তো হবেই, সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। শুরু করি আজকের গল্প। নারদ মুনি ছিলেন ত্রিলোকের সংবাদদাতা, তার যাতায়াত ছিল স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গায়। কিন্তু তার কাছে সবচেয়ে প্রিয় স্থান ছিল বৈকুণ্ঠ, কারণ সেখানকার বাতাসেই মিশে থাকত এক অদ্ভুত সুগন্ধ। সেই গন্ধ আসত দেবী লক্ষ্মীর রান্নাঘর থেকে। নারদমুনি বারবার বৈকুণ্ঠ গিয়ে দেখতেন দেবী নিজের হাতে নারায়ণের জন্য রান্না করছেন। থালায় সাজানো হচ্ছে সুগন্ধি অন্ন, ব্যঞ্জন, পায়েস। রান্না শেষ হলে দেবী নিজেই সেই ভোগ নারায়ণকে নিবেদন করতেন। নারায়ণ গ্রহণ করার পর যেটা অবশিষ্ট থাকত সেটাই হয়ে উঠত মহাপ্রসাদ। সেই প্রসাদ আবার দেবী নিজে গ্রহণ করতেন। দিনের পর দিন সেই গন্ধ নাকে আসত। আর নারদের মনে একটাই প্রশ্ন ঘুরত, এত সুন্দর গন্ধের স্বাদটা না জানি কেমন হবে। একদিন তিনি আর কৌতূহল চেপে রাখতে পারলেন না, মনে মনে প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক নারায়ণের মহাপ্রসাদ আমাকে পেতেই হবে। কিন্তু উপায় কি? নারায়ণের প্রসাদ তো আবার যে কেউ পায় না, যখন তখন চাইলেই পাওয়া যায় না। অনেক ভেবে নারদ মুনি বুঝলেন একমাত্র দেবী লক্ষ্মী পারেন তার এই ইচ্ছা পূরণ করতে। তাই তিনি বৈকুণ্ঠের এক কোণে আসন পেতে বসে গেলেন। শুরু হলো কঠোর তপস্যা। দিন যায়, মাস যায়, বছর যায়, সেই তপস্যার চলতেই থাকে। এইভাবে নাকি 12টি বছর কেটে গেল। নারদমুনির জপ, ধ্যান এবং একাগ্রতা দেখে অবশেষে দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন। একদিন কমলাসোনা দেবী সামনে এসে দাঁড়ালেন, মৃদু হেসে বললেন, বৎস নারদ, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, বলো কি বর চাও। নারদমুনি দুই হাত জোর করে বললেন, মা, আমার আর কিছুই চায় না, আমি শুধু আমার নারায়ণের একটু প্রসাদ পেতে চাই। একবার একবার মুখে দিতে চাই সেই অমৃত। দেবী বললেন, বেশ, তুমি এখানেই অপেক্ষা করো, নারায়ণের ভোজন শেষ হলে তার অবশেষ তুমি পাবে। অবশেষে সেই শুভ ক্ষণ এল, নারায়ণের প্রসাদী অন্ন নারদের হাতে এল। প্রথম গ্রাস মুখে দিতেই নারদমুনি স্তব্ধ হয়ে গেলেন। এত স্বাদ, এত তৃপ্তি তিনি জীবনে কখনো পাননি। আনন্দে তাঁর চোখে জল এসে গেল। তিনি কোনোক্রমে মহাবিষ্টের মতো বীণা হাতে নিয়ে নারায়ণ নারায়ণ এই গান গাইতে গাইতে, এই নাম গান করতে করতে বৈকুণ্ঠ থেকে বেরিয়ে পড়লেন। গাইতে গাইতে চলতে চলতে তিনি কৈলাসের কাছাকাছি এসে পৌঁছলেন। সেই সময়ই মহাদেব ধ্যান থেকে চোখ খুলে দেখলেন নারদ এসেছেন। কিন্তু নারদের চেহারা তো অন্যরকম, তিনি যেন নিজের মধ্যে নেই, মুখে শুধু একটাই নাম, নারায়ণ নারায়ণ। আর তাঁর চোখে মুখে স্বর্গীয় আনন্দ। শিবের কৌতূহল হল, তিনি নারদকে কৈলাসে ডেকে পাঠালেন। নারদ এলে শিব জিজ্ঞাসা করলেন, নারদ, এত আনন্দের কারণ কি? আজ আপনাকে এমন দেখাচ্ছে কেন? নারদ মুনি তখন সমস্ত ঘটনাটি খুলে বললেন, কিন্তু তারপর কি হলো সেটা জানব। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, একটি গান, গানের ওপারে কাহিনীর বাকি অংশ।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

মহাদেবের কৌতূহল মেটাবার জন্য নারদমুনি সব সত্যিটুকু বললেন, মানে কিভাবে তিনি তপস্যা করে দেবীর প্রসন্নতা লাভ করে সেই মহাপ্রসাদ পেয়েছেন। এখন সবটুকু শুনে শিবেরও ইচ্ছা হলো, তিনি বললেন আমিও সেই প্রসাদ পেতে চাই। নারদমুনি তখন লজ্জা পেয়ে বললেন, প্রভু আমি তো সবটাই খেয়ে ফেলেছি, এখন তো আর কিছুই অবশিষ্ট নেই। এই কথা বলে দেবর্ষি নারদ নিজের হাতের আঙুলের দিকে তাকালেন, দেখলেন সেখানে এক বিন্দু প্রসাদ তখনও লেগে রয়েছে। কৈলাসপতি আর দেরি করলেন না, উমাকান্ত সেই এক বিন্দু প্রসাদ জলে ধুয়ে সেবা করলেন, আর তার পরেই ঘটল অলৌকিক কাণ্ড। ওইটুকু প্রসাদের মধ্যেই ছিল সমস্ত ব্রহ্মাণ্ডের স্বাদ। খাওয়া মাত্র শিবের শরীরে আনন্দের ঢেউ উঠল, তিনি উঠে দাঁড়িয়ে আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। কৈলাস কাঁপতে শুরু করল সে নৃত্যের তালে। ওদিকে মাতা পার্বতী সেই শব্দ শুনতে পেলেন, তিনি ভাবলেন এখন তো প্রলয়ের সময় নয়, তাহলে স্বামী হঠাৎ কেন তাণ্ডব শুরু করলেন। চিন্তিত হয়ে তিনি ছুটে এলেন, এসে দেখলেন যে গঙ্গাপতি শিব একা একাই নাচছেন, আর তার মুখে অপার তৃপ্তির স্বাদ। পার্বতী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, হঠাৎ এত নাচ কেন, এত খুশি কি সে? শিব তখন হাসতে হাসতে সমস্ত কথা গল্প খুলে বললেন। নারদমুনির কাছ থেকে পাওয়া প্রসাদ আর সেই এক বিন্দু প্রসাদে যে কি আনন্দ, সেই পরমানন্দের গল্প শুনে দেবী পার্বতীর মন খারাপ হয়ে গেল। তিনি অভিমান করে বললেন, আমি তোমার অর্ধাঙ্গিনী, অথচ নারায়ণের প্রসাদ তুমি একা খেলে, আমাকে একবারও ডাকলে না। অভিমানে পার্বতী আর কথা না বলে সোজা ধ্যানে চলে গেলেন। তিনি মনে মনে নারায়ণকে ডাকতে লাগলেন। তারপর পার্বতীর কঠোর তপস্যায় নারায়ণ সন্তুষ্ট হয়ে এলেন এবং বললেন, কি বর চাও, কি চাও তুমি হে দেবী, শোনাও সে অমৃত বাণী। কিন্তু পার্বতী দেবী আমরা বুঝতেই পাচ্ছি মহাপ্রসাদ চেয়েছিলেন, কিন্তু শুধুই কি নিজের জন্য

পার্বতী বললেন, প্রভু আপনি তো অন্তর্যামী, তবুও আমার একটি প্রার্থনা রয়েছে। এই জগতের সকল জীব আমার সন্তান, আমি মা হয়ে কিভাবে শুধু একা আপনার প্রসাদ গ্রহণ করি। আমার ইচ্ছা আপনার মহাপ্রসাদ যেন জগতের প্রতিটি মানুষ পায়, প্রতিটি ক্ষুধার্ত প্রাণ যেন তৃপ্ত হয়। নারায়ণ মৃদু হেসে বললেন, তথাস্তু।

কলিকালে আমি শ্রী জগন্নাথ রূপে নীলাচলে লীলা করব। সেখানে আমার রান্নাঘরে প্রতিদিন মহাপ্রসাদ রান্না হবে। সেই প্রসাদ প্রথমেই তোমাকেই নিবেদন করা হবে। তোমার রূপ বিমলা দেবী রূপে মন্দিরের পাশেই থাকবে। তোমাকে নিবেদনের পরেই সেই মহাপ্রসাদ জগতের সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। জাতি ধর্ম ধনী দরিদ্র কোনো ভেদ থাকবে না, সবাই এক পঙ্ক্তিতে বসে সেই প্রসাদ পাবে। তাই আজও পুরীধামে জগন্নাথ মন্দিরের পাশে আছে বিমলা মন্দির। ভোগ নিবেদনের প্রথম অংশ মা বিমলাকে দেওয়া হয়, তারপর সেই প্রসাদই আনন্দবাজারে গিয়ে মহাপ্রসাদ হয়ে ওঠে। হাজার হাজার মানুষ লাইন দিয়ে সেই প্রসাদ গ্রহণ করে ধন্য হয়। এইভাবেই স্বর্গের মহাপ্রসাদ মর্তে নেমে এসেছে। নারদের ইচ্ছে, শিবের তৃপ্তি, পার্বতীর মাতৃস্নেহ সবটা মিলিয়ে আজ আমরা কলিযুগের মানুষেরা পাচ্ছি সেই অমৃতের স্বাদ। নারায়ণ নারায়ণ। আর সঙ্গে আরও একটি বিষয়, সেটা হলো যে এই মহাপ্রসাদ আমরা বারো মাস পাই যদি কেউ পুরীতে যাই, তাই না? নারায়ণের বন্দনা করে আমরা এর পরে একটু ফিরে আসব কলিকালেই। সেখানের এমন কিছু মানুষের কথা হবে যারা আমাদের পথের দিশা হয়েছেন। গানে গানে মনোজ মল্লিক নায়ার।

স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই। লোকমান্য তিলকের এই উক্তি উদ্বুদ্ধ করেছিল আপামর ভারতবাসীকে। 1856 সালের 23 জুলাই অর্থাৎ আজকের দিনেই মহারাষ্ট্রের রত্নগিরিতে ব্রাহ্মণ বংশে মহামান্য বালগঙ্গাধর তিলকের জন্ম। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, গণিতে প্রথম শ্রেণীর স্নাতক হন, তারপর আইন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন। তাঁর কর্মজীবন শুরু হয় গণিতের শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীকালে তিনি সাংবাদিকতার কাজ গ্রহণ করেন। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় ভারতীয় ঐতিহ্যের প্রতি যে অশ্রদ্ধার মনোভাব ছিল তা তাঁকে পীড়া দিত। এ কারণেই তিনি পাশ্চাত্য শিক্ষার প্রবল সমালোচনা শুরু করেন, প্রতিষ্ঠা করেন ডেকান এডুকেশন সোসাইটি, ভারতীয় যুবকদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য। এর পরের বছরই তিনি দুটি সাপ্তাহিক পত্রিকা বের করতে শুরু করেন। একটি ছিল মারাঠি ভাষায়, নাম কেশরী, দ্বিতীয়টি ছিল ইংরেজি ভাষায়, যে পত্রিকার নাম ছিল মারাঠা। তাঁর এই দুই পত্রিকায় তিনি দেশের মানুষের প্রকৃত দুরবস্থার স্পষ্ট চিত্র এঁকেছিলেন। জ্বালাময়ী ভাষায় তিনি ঘুমন্ত ভারতবাসীদের জাগিয়ে তুলতে চেয়েছিলেন এবং এই দুটি পত্রিকায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। বালগঙ্গাধর তিলকের রাজনৈতিক জীবনের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় যে তিনি 1890 সালে কংগ্রেসে যোগদান করেন। এছাড়াও তিনি পুনে মিউনিসিপ্যাল যে কর্পোরেশন সেখানে এবং বোম্বের যে বিধানমণ্ডল ছিল সেখানের সদস্য ছিলেন। বোম্বে বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন এবং সমাজ সংস্কারমূলক কাজেও তাঁর মহৎ ভূমিকা ছিল। বাল্যবিবাহের ঘোরতর বিরোধী ছিলেন এবং বিধবা বিবাহের পক্ষে ছিলেন। এবং আপনারা জানেন অনেকেই যে বাংলার বিপ্লব আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর প্রবর্তিত শিবাজী উৎসব এবং দুর্গাপূজায় বীরাষ্টমী উৎসব, লাঠি খেলা, উশিচালনা প্রভৃতি কিন্তু মারাঠাদেরই অবদান। কারণ সরলা দেবীর মামা সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন বোম্বাইয়ে জেলা জজ ছিলেন, তিনি তাঁর মামার কাছে গিয়েছিলেন এবং সম্ভবত 1892 সালে মারাঠাদের নতুন জাতীয়তাবাদী আন্দোলনের সংস্পর্শে এসেছিলেন। তো সেই সময়কালেই আমরা দেখেছি যে আমাদের বালগঙ্গাধর তিলক, তিনিও গণপতি উৎসব, শিবাজী জন্ম উৎসব এইসব মহা ধুমধামে পালন করে সাধারণ মানুষকে একত্রিত করতে চেয়েছিলেন। তো 1897 সালে তিলকের বিরুদ্ধে ব্রিটিশ সরকার অভিযোগ আনেন যে তিনি জনগণের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি বিরুদ্ধ মনোভাব

জাগিয়ে তুলছেন তাঁর লেখনীর মাধ্যমে এবং এছাড়াও আইন শৃঙ্খলা ভঙ্গ করছেন। তাঁকে কারাগারে বন্দী করা হয় 1.5 বছরের জন্য। 1898 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তিলক স্বদেশী আন্দোলন শুরু করেন। সংবাদপত্র বক্তৃতার মাধ্যমে তিলক মহারাষ্ট্রের গ্রামে গ্রামে স্বদেশী আন্দোলনকে জোরদার করে তোলেন। এমনকি তাঁর বাড়ির সামনেই স্বদেশী জিনিসের বাজারও খোলা হয়। এছাড়াও তিনি নানান রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা জানি যে ভারতীয় রাজনীতিতে এমন একটা পরিস্থিতি আসে যখন কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়, একটা নরমপন্থী একটা চরমপন্থী দুই মতবাদ তৈরি হয়, এবং সেই চরমপন্থীদের দাবি ছিল স্বশাসন, এবং বলা বাহুল্য চরমপন্থীদের নেতৃত্ব দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। 1906 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজদ্রোহিতার অপরাধে তিনি পুনরায় গ্রেফতার হন। 6 বছরের কারাদণ্ড হয় তাঁর বার্মার মান্দালয় জেলে। এই দীর্ঘ সময় তিনি জেলের ভিতরে লেখাপড়ায় অতিবাহিত করেন। গীতা রহস্য তাঁর লেখা, এবং সেটা কিন্তু এই কারাগারে থাকাকালীনই রচনা করেছিলেন। তারপর 1914 সালের 8 জুন কারাগার থেকে মুক্তি পান তিনি। হোম রুল লীগ এইটাও স্থাপনে তাঁর একটা অগ্রগণ্য ভূমিকা ছিল, এই দল এই সংগঠন তো যার প্রধান উদ্দেশ্য ছিল স্বরাজ। আজ বাল গঙ্গাধর তিলকের জন্মদিনে তার যে সাহসী পদক্ষেপ, তার যে রাজনৈতিক কর্মকাণ্ড, তার যে অবদান ভারতের স্বাধীনতা অবদানে, স্বাধীনতার আনার জন্য স্বদেশী আন্দোলনে, সেই বিষয়গুলোকে স্মরণ করে আমরা তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

0: আগুন জ্বালো আগুন জ্বালো, দেখো প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো।
1: 23শে জুলাই আরও একজন মহান ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন। তাকে আমরা চিনি চন্দ্রশেখর আজাদ নামে, যদিও তার আসল নাম চন্দ্রশেখর তিওয়ারি। 23শে জুলাই 1906 উত্তরপ্রদেশের উন্নাও জেলার বদরকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতামাতা ছিলেন পণ্ডিত সীতারাম তিওয়ারি এবং জাগরণী দেবী। বাবা আলিরাজপুর পূর্ববর্তী এস্টেটে চাকরি করতেন এবং চন্দ্রশেখরের শৈশব কেটেছে ভবরা গ্রামে। মা জাগরণী দেবীর পীড়াপীড়িতে তিনি সংস্কৃত অধ্যয়নের জন্য বেনারসের কাশী বিদ্যাপীঠে যান। 1919 সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে চন্দ্রশেখর আজাদ গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। 1921 সালে যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন, তখন চন্দ্রশেখর বিপ্লবী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মাত্র 15 বছর বয়সে তিনি প্রথম শাস্তি পান, মাত্র 15। বিপ্লবী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় তিনি ধরা পড়েন। ম্যাজিস্ট্রেট যখন তাঁর নাম জিজ্ঞাসা করেন, তিনি বলেন আজাদ, যার অর্থ মুক্ত। তাকে 15টি চাবুকের শাস্তি দেওয়া হয় এবং চাবুকের প্রতিটি আঘাতে তরুণ চন্দ্রশেখর চিৎকার করে বলতেন ভারত মাতা কি জয়। তখন থেকেই চন্দ্রশেখর আজাদ উপাধি গ্রহণ করেন এবং চন্দ্রশেখর আজাদ নামে পরিচিত হন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন সেই মাত্র 15 বছর বয়সে যে ব্রিটিশ পুলিশ কখনো তাকে গ্রেপ্তার করতে পারবে না এবং তিনি একজন মুক্ত মানুষ হিসেবেই মৃত্যুবরণ করবেন। চন্দ্রশেখর আজাদের আরও একটি পরিচয় রয়েছে, সেটা হচ্ছে তিনি আরেক মহান বিপ্লবী ভগৎ সিংয়ের গুরু, তাই না? চন্দ্রশেখর আজাদ আরও আক্রমণাত্মক এবং বিপ্লবী আদর্শের প্রতি আকৃষ্ট হন এই শাস্তির পরে। তিনি পূর্ণ স্বাধীনতা অর্জনে নিজেকে উৎসর্গ করেন। তাঁর সঙ্গীরা সাধারণ মানুষ, স্বাধীনতা সংগ্রামীদের ওপর দমনমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত ব্রিটিশ কর্মকর্তাদের লক্ষ্য করতেন আর কি, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। চন্দ্রশেখর আজাদ সেই সময় দাঁড়িয়ে ব্রিটিশ পুলিশের কাছে এক আতঙ্কের নাম ছিলেন। সে তাঁদের হিট লিস্টে ছিলেন এবং ব্রিটিশ পুলিশ তাকে জীবিত বা মৃত ধরতে মরিয়াছিলেন। 1931-এর 27শে ফেব্রুয়ারি আজাদ এলাহাবাদের আলফ্রেড পার্কে তাঁর 2 কমরেডের সঙ্গে দেখা করতে যান। কিন্তু ওই আর কি, বরাবরই একজন না একজন প্রতারক তো থেকেই গেছেন, যার জন্য ভারতকে বারবার সমস্যায় পড়তে হয়েছে, দেশমাতাকে পড়তে হয়েছে নানান বিপ্লবী, মাফ করবেন, মানে বৈদেশিক যারা লুটেরা বলুন, শাসনকর্তা বলুন, তারাও এসে আমাদের উপর অত্যাচার করেছেন, ব্রিটিশরা তো করেইছেন, আর কি করা যাবে। সে সময় দাঁড়িয়েও কিন্তু আমরা চন্দ্রশেখর আজাদকে হারিয়েছি শুধুমাত্র একজন প্রতারকের জন্য। তিনি গিয়ে খবর দিয়ে দিয়েছিলেন ব্রিটিশ পুলিশকে এবং পুলিশ সমস্ত পার্কটি ঘিরে ফেললে আজাদ আত্মসমর্পণ করার বদলে নিজেকে গুলি করেন। মাত্র 25 বছর বেঁচেছিলেন, কিন্তু ভারতীয় স্বাধীনতার সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। আর এই 25টা বছরেই তিনি সক্ষম হয়েছিলেন বহু মানুষকে উদ্বুদ্ধ করতে।

0: আজ আরো এক
1: বেধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি।
0: আজ আরো এক শক্তিমান লেখকের জন্মদিন, হ্যাঁ, ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প, 12টি নাটক, 4টি প্রবন্ধ, 4টি স্মৃতিকথা, 2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ, 1টি প্রহসন। দীর্ঘ তার লেখনের ইতিহাস। সেখানে তিনি একাধারে একাধিক প্রেক্ষাপটে নানান কিছু আমাদের উপহার দিয়েছেন এবং তার অবদানের জন্য আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর 1955 সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, 1956 সালে সাহিত্য অকাডেমি পুরস্কার পেয়েছেন, 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। এছাড়াও 1962 সালে তিনি পদ্মশ্রী এবং 1968 সালে পদ্মভূষণ পান। 1971 সালে তিনি সাহিত্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এবং আমরা জানি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস থেকে একাধিক ছবি হয়েছে, আরোগ্য নিকেতন, গণদেবতা, হাসুলি মাকির উপকথা, চাপাডাঙের বউ, তারপরে সপ্তপদী, হ্যাঁ, তারপরে আরও আরও মঞ্জুরি অপেরা, মঞ্জুরি অপেরা সেটা থেকেও তৈরি হচ্ছে, এরকম আরও অনেক তৈরি হচ্ছে যা কিন্তু আমরা পেয়েছি দেখতে। তো আজ আমি ভাবলাম যে সাহিত্য গল্প এসব তো আমাদের সেই ছোটবেলায় অভ্যেস ছিল, এখন খুব কম মানুষই আছেন যারা প্রতিদিন বই পড়ার অভ্যেস রাখেন। তাই আজকের মনের মেলোডির বিষয়টা আমি এখনই বলে দিচ্ছি যাতে আপনারা একটু ভেবে উত্তর দিতে পারেন। কীরকম বিষয়? বিষয়টা হচ্ছে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যেহেতু আজ জন্মদিন, তাঁর লেখা কোন উপন্যাস বা ছোট গল্প আপনার মনে ভীষণ রকম দাগ কেটেছিল, এইটা লিখে আমাকে পাঠাতে হবে 9903053992 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ করতে পারেন বা SMS কখন করবেন? 8:30 পর, কারণ 8:30 থেকে মনের মেলোডি শুরু হবে। তাহলে ফিরে আসছি 8:30 সময়। কানে থাকুক গান, শিল্পী সুতপা বসু।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এখনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: সুবহ কি শুরুয়াত আপকে সাথ, সুন রহে হ্যায় সুহানি সুবহ, সুহানি সুবহ 100.1 FM গোল্ড পর।
4: जी हाँ दोस्तों, एक बार फिर से स्वागत है आपका सुहानी सुबह में। और आप अपने काम की तैयारी में जुट गए होंगे या फिर अभी आराम से थोड़ा वक्त होगा तो आराम से बैठे होंगे चाय की सिप लेते लेते।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
4: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
5: কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

আজ তো এসেছে, কারণ আজ তানিয়া রয়েছে আপনাদের সঙ্গে মনের মেলাডিতে। তবে আজ আপনাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব ঠিক কতটা তা জানি না, কারণ আপনি ছোটবেলায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বা গল্প কতটা পড়েছেন সে তো আমার জানা নেই। তবে আজকের বিষয়টা এমন রেখেছি, সেটা হলো যে আজ যেহেতু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাঁর লেখা কোন উপন্যাস বা ছোট গল্প বা সিনেমা আপনার মনে ভীষণ রকম দাগ কেটেছিল? খুব ছোট্ট প্রশ্ন, ছোট্ট করে উত্তর দিয়ে লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, টেক্সট মেসেজও করতে পারেন, কেমন? তাই চটপট লিখে পাঠিয়ে দিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস বা ছোট গল্প বা তাঁর গল্প উপন্যাসের উপর আধারিত সিনেমা আপনার মনে ভীষণ রকম দাগ কেটেছিল। আমরা শুনব বিপাশা ছবি থেকে একটি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই বিপাশা ছবির যে মূল কাহিনী তাও কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা।

স্বপ্নে আমরা কতটা কি দেখি তা হয়তো পরের দিন মনে থাকে না, কিন্তু যেটা আমাদের মনে দাগ কেটে যায় একবার সেটা কিন্তু বহু বছর মনে থাকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন ছোট গল্প বা উপন্যাস বা তাঁর গল্প বা উপন্যাসের উপর মানে আধারিত সিনেমা আপনার মনে ভীষণ রকম দাগ কেটেছিল সেটাই লিখে পাঠাতে হচ্ছে 9903055992 এই নাম্বারে। সীমাদি আজ প্রথম মেসেজ করেছেন, তবে সীমাদির মেসেজটা একটু পরে পড়ছি, তার একটা কারণ আছে সেটা একটু পরেই বুঝতে পারবেন। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, আচ্ছা এটা ঢাকুরিয়া থেকে সৌভিক লিখেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হল গ্রামীণ জীবনের বাস্তব চিত্র, মানুষের সুখ দুঃখ, সমাজের পরিবর্তন এবং গভীর মানবিক অনুভূতির নিখুঁত প্রকাশ। তাঁর লেখায় চরিত্রগুলো এতটাই জীবন্ত যে তারা পাঠকের মনে দীর্ঘদিন দাগ কেটে থাকে। তার উল্লেখযোগ্য ছোট গল্পের মধ্যে আমার খুব প্রিয় জলসাঘর, এছাড়াও রসকলি ডাইনি। আর যদি উপন্যাসের কথা বলো তাহলে অবশ্যই গণদেবতা, হাসুলি বাঘের উপকথা, আরোগ্য নিকেতন, কবি কালিন্দী, এত এতগুলো লিখলে তো খুব মুশকিল সৌভিক। সেক্ষেত্রে একটি উপন্যাস বা একটি গল্প যদিও খুব কঠিন, তবুও যতটা একদম স্পেসিফিক্যালি বলা যায় সেটা বললে ভালো হয়, কেমন? আচ্ছা এবার পড়ি বিজয়দার মেসেজ। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া, আজ শ্রদ্ধেয় কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমার শতকোটি প্রণাম। তার কথা বলতে গেলে আরোগ্য নিকেতন, গণদেবতা, আগুন, হাসির গল্প খাজাঞ্চি বাবু, আরও অনেক গল্প পড়েছি, কিন্তু এতে তো বলা সম্ভব নয়।

এত তো বলা সম্ভব নয়। যাই হোক, আজকের মনের মেলোডির খুব সুন্দর বিষয়, তুমি ভালো থেকো। সবাই একটা লিস্ট পাঠাচ্ছেন, তো আমার প্রশ্নটা আমি আরও একবার বলছি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন উপন্যাস বা কোন ছোট গল্প, বা হতে পারে তিনি অনেক কিছু লিখেছেন, প্রবন্ধ, নাটক, প্রহসন, যাই, বা তার গল্প উপন্যাসের ওপর নির্মিত বা আধারিত সিনেমা আপনার মনে গভীরভাবে দাগ কেটে গেছে, সেটাই লিখে পাঠাতে হবে 9903052992 এই নাম্বারে। আর আজকের যিনি প্রথম মেসেজ করেছেন সীমা দাস, তার মেসেজটা একটু পড়ে নিই। দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, আরোগ্য নিকেতন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস। এই উপন্যাসের কথা আমার মনে গভীরভাবে রেখাপাত করেছে। উপন্যাসটি কেবল রোগ নিরাময়ের গল্প নয়, বরং মানুষের জীবন, নিয়তি, জরা, মৃত্যু সহজভাবে মেনে নেওয়ার এক গভীর জীবন দর্শন শেখায়। আর সঙ্গে লিখেছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটিতে দেখিয়েছেন যে বিজ্ঞান যতই আধুনিক হোক না কেন, এক্ষেত্রে জীবনের চরম সত্য অর্থাৎ মৃত্যুকে কোনো চিকিৎসা পদ্ধতিই এড়াতে পারে না। বেশ, সঙ্গে দিদি আলো লিখেছেন, পুরনো ঐতিহ্যের অবসান এবং নতুনের আগমনকে মেনে নেওয়ার মধ্য দিয়েই জীবনের আসল আরোগ্য বা মুক্তি ঘটে, এটি এই উপন্যাসের মূল কথা। খুব ভালো থাকবেন আপনি সবসময়। ধন্যবাদ সীমাদি, খুব সুন্দর করে লিখেছেন। আরও একটি বিষয়, এই সিনেমাটা যদি আপনারা কেউ দেখে থাকেন, এই গল্পের ওপর আধারিত যে সিনেমা আরোগ্য নিকেতন, সেইখানে সেখানেও এক অদ্ভুত অভিনয় দেখেছি আমরা। মনে দাগ কেটে যায় সেই ছবির যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয়। যাই হোক, আমরা চলে যাব আরোগ্য নিকেতন ছবির একটি গানে, আর সেই জন্যই আমি বলছিলাম যে সীমাদির মেসেজটা একটু পরে পড়ব। আরতি মুখোপাধ্যায়, গানে গানে।

এরপরে এই যে আর মেসেজ পড়ব, তিনি হলেন দীপঙ্কর মাল, ধর্মতলা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি গল্প উপন্যাস মন ছুঁয়ে যায়, তেমনই একটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি সত্যজিৎ রায় পরিচালিত অভিযান আমার খুব ভালো লেগেছিল, আমার আজও মনে আছে। বাহ, মেসেজ করেছেন কার্তিক মণ্ডল, সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে, ধাত্রীদেবতা, গণদেবতা, নাগিনী পড়েছি, কবি দেখেছি, বেশ নির্ঝর বিরাটি থেকে লিখেছেন, একটু ছোট করেই লিখলাম অবশ্যই, পুতুল নাচের ইতিকথা। যাদবেন্দ্র পাণ্ডাও লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি, যেখানে ময়ূরাক্ষী নদীর ভয়ঙ্কর বন্যা প্রকৃতির রুদ্র রূপ আর ফুটিয়ে তোলা হয়েছে, নদী ও প্রকৃতির সাথে মানুষের বেঁচে থাকার আদিম লড়াইয়ের দৃশ্যটি আজও আমার মনে দাগ কেটে গেছে। শ্রদ্ধেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা। আচ্ছা, আমার মনে হচ্ছে একটু ভুল একটা মেসেজ পড়লাম, নির্ঝর বিরাটি থেকে আপনি লিখেছেন পুতুল নাচের ইতিকথা, কিন্তু এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নয়, এটা মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, একটু তাড়াহুড়োতে হয়তো আপনি ভুলে গিয়েছেন। বেশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন, তাঁকে আমরা স্মরণ করছি, তাঁর লেখা উপন্যাস বা ছোট গল্প বা তাঁর লেখা গল্পের উপর আধারিত সিনেমা, কোনটা আপনার মনে ভীষণ রকমভাবে দাগ কেটে গেছে সেটাই লিখে পাঠাচ্ছেন আমাদের বন্ধুরা। বেশ, আমরা যাবো একটি গানে, গানের ওপারে আবারও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের পছন্দ। গান শুনব আমরা মান্নাদের কণ্ঠে। আরও একটি সিনেমা যেটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পের উপর আধারিত, সিনেমাটি দুবার তৈরি হয়েছে, মানে একবার চারের দশকে আর একবার আরেকটু পরে আর কি। যাই হোক, আমরা শুনব মান্নাদের কণ্ঠে, দুই পুরুষ ছবি থেকে এই গান।

আমরা পড়ব শিপ্রাদির মেসেজ। শিপ্রাদি, আজ প্রভাত বিনাই জানতে পেরে গেছেন যে আজ কি বিষয় নিয়ে মনের মেলোডিতে কথা হবে, তাই সকাল সকাল পাঠিয়েছেন, আর তাই মনে হলো আজ একটা দিন অন্তত মানুষটার লেখা একটু সকাল করে পড়া যাক, কারণ সবসময় শেষে গিয়ে পড়তে পারি আমি, সময় সুযোগ হয়ে ওঠে না। শিপ্রা কারার পাঠিয়েছেন মালিকপাড়া লেন বেতর থেকে, জানিয়েছেন প্রভাত বিনার কথাও, সঙ্গে জানিয়েছেন তার স্কুল জীবনে পড়া না গল্পের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প না, যেখানে দেওরের মাদার করা নিয়ে একটা ব্যাপার আছে, সেখানে বৌদির সাক্ষী দেওয়ার সময়, সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় বৌদির তিনবার না শব্দ উচ্চারণ করা, এবং এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেভাবে কাহিনীটা গড়েছেন, যেভাবে শব্দ দিয়ে পুরো ব্যাপারটা লিখেছেন, দেখিয়েছেন, সেই পুরো বিষয়টাই শিপ্রাদির ভীষণ ভালো লেগেছে, আর তাই আজ এত বছর পরেও সেই গল্পটার কথা উনি বলতে পারেননি। সঙ্গে আমার জন্য যেটুকু থাকে প্রতিদিনের আমার ভাগ, ভালোবাসার ভাগ, সেটাও আমি পেয়েছি। আরেকটি মেসেজ পড়ে নিয়ে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সুন্দর রেনি সকাল, ভেরি নাইস টপিক, সপ্তপদী ছবিটা এবং গানগুলো আমার ভীষণ প্রিয়, ভালো থাকবেন প্লিজ। নিশ্চয়ই আপনি ভালো থাকার জন্য বলছেন, আর আমি ভালো না থেকে থাকতে পারি। জলসাঘরের প্রতি জমিদার কিছুতেই তার কীভাবে মানে খুব তাড়াতাড়িতে লিখেছেন আশিসদা, আমি বুঝতেই পারছি না আপনি কি লিখতে চেয়েছেন। আশিস দত্ত সল্লেক থেকে লিখেছেন, মোটামুটি জলসাঘরের কথা লিখেছেন, যিনি তাঁর ঠাটবাট কোনো কিছুতেই পরিবর্তন আনতে রাজি নয় সব কিছু হারানোর পরও, সেটা আমরা প্রত্যেকেই জানি। সত্যজিৎ রায়ের অপূর্ব চরিত্র করেছেন, তেমনি দুর্ধর্ষ অভিনয় করেছেন ছবি বিশ্বাস। আচ্ছা, চিত্র দাদা খুব তাড়াতাড়ি লিখেছেন, আজকে আমি বুঝতে পারছি, আমরা একটা গানে যাব, আর গানের ওপারে না হয় দাদার এই পুরো মেসেজটা ভালো করে পড়তে না পারার কারণে যে মনে দুঃখ হলো, সেটার জন্য যদিও আমি দায়ী নয়, দাদার তাড়াতাড়ি লেখার স্পিড দায়ী, সেই দুঃখ ঘুচিয়ে দেবো, কারণ জলসাঘর থেকে একটা গান থাকবে আপনার জন্য। বিজ্ঞাপন বিরতি, প্রথমে সংবাদ বিরতি, তারপর বিজ্ঞাপন বিরতি, তারপর কেমন, চলুন একটু গীতা দত্তের কণ্ঠে গান শোনা যাক, খুব সুন্দর, খুব মিষ্টি একটি গান, ছবি নাম ডাক হরকড়া।

0: significance, lake or red. A voluntary shutdown and wheel jam strike continue in Pakistan-occupied Jammu and Kashmir, POJK. The Joint Awami Action Committee, JAAC, has urged people of the POJK to participate in the protests today with full strength to demand implementation of their demands and pray for those who were killed by Pakistani authorities during the movement. In a social media post, JAAC has termed today as a day of utmost importance. The JAAC leader slammed the Pakistani authorities, describing the rulers as killers of the innocent people who have been murdered in retaliation for demanding their rights. On to sports, the 23rd Commonwealth Games, CWG, will begin today in Glasgow, Scotland. And that is the end of this news bulletin.
1: Gaane kothay golden shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: Indian Air Force invites application from eligible boys and girls to join as Agnivir Vayu and Airmen Medical Assistant. Hurry, registration closes on 26 July 2026. For details, visit www.iefrecruitment.edcil.co.in.
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার। একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
5: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
6: কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
7: আর মনে মেলোডি নিয়ে রয়েছে তানিয়া। আপনি লিখে পাঠাচ্ছেন 9903 05 9992 এই নাম্বারে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন উপন্যাস বা ছোট গল্প বা তার গল্পের উপর আধারিত সিনেমা আপনার মনে ভীষণ রকমভাবে দাগ কেটেছে। জলসাগর থেকে ওস্তাদ সালামত আলী খান।

অসাধারণ একটি ক্লাসিক্যাল পিস শুনলাম আমরা, রাগ মিয়াকি মালহার, ছবির নাম জলসাগর। আর আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমরা কথা বলছি তাঁর লেখা উপন্যাস, গল্প এবং তাঁর গল্পের ওপর নির্মিত সিনেমা নিয়ে, যেটা আপনার মনে গভীরভাবে দাগ কেটেছে। এরকমই কিছু ছবির কথা, এরকমই কিছু গল্প উপন্যাসের কথা আপনারা লিখে পাঠাচ্ছেন তানিয়াকে 9903055992 এই নাম্বারে। কিশোরদা বালি হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, আমার পছন্দের হলো গণদেবতা, যেটা আমার খুব ভালো লেগেছে। খুব ছোট্ট করে মেসেজ করেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। তিনি লিখেছেন, ডাকঘর করা ছবিটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। এই ছবির কিছু গান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন। একদমই তাই, মোটামুটি চারটি গানের কথা বলতে পারি। ওগো তোমার শেষ বিচারের আশায়, মন আমার হাই শুনলি না, বা কাঁচের চুড়ি ছটা, যেটা একটু আগে আমি শুনিয়েছি সংবাদ বিরতিতে যাওয়ার আগে, আর লাল পাগু।

বেঁধে মাথে, এই গান, এই চারটি গান, যার সুরকার হচ্ছেন সুধীন দাশগুপ্ত এবং সবকটা ক্ষেত্রেই গানগুলো লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আপনি একদমই সঠিক বলেছেন। বেশ, মেসেজ করেছেন পবিত্র সাহা দমদম থেকে, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে উনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মেসেজ করেছেন ভি রোড দাসনগর হাওড়া থেকে রমা রায়, লিখেছেন আজ প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনে জানাই শুভেচ্ছা, প্রণাম এবং শ্রদ্ধা। তাঁর লেখা ছোট গল্প ডাক হরকরা ডাক বিভাগের একজন সাধারণ কর্মচারীর জীবনের করুণ ও আবেগপূর্ণ গল্প, এটি আমার মনে ভীষণভাবে দাগ কেটেছিল। ভালো থাকবেন দিদি ভাই, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মেসেজ করেছেন হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, শুভ সকাল তানিয়া, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমার হাসুলি বাকের উপকথা সিনেমাটি খুব ভালো লাগে, গানগুলি খুব সুন্দর হচ্ছে। গানগুলির কথা বলেই দিদি গানের কথা মনে করিয়ে দিলেন যে তানিয়া তোমার এবার একটা গান শোনানো উচিত, তাই তো? হার মানা হার এই ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য, যে গানটি সচরাচর খুব একটা শোনা হয় না, কিন্তু গানটি বড় মিষ্টি।

ভবিষ্যতে আমাকে আমার এই বন্ধুরা, আমার এই পরিবারের মানুষজন এত ভালোবাসে, বারবার তারা প্রমাণ করে সে কথা, যদিও ভালোবাসা প্রমাণ করার জিনিস নয়। মানুষীদের মেসেজটা আমি একটু পরে পড়বো, আমি ওটা খুলেই মনে হলো।

গণদেবতা ছবির গল্পটা মনকে খুব নাড়া দেয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতিবাদী চরিত্রটার মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করি। পিতার বন্ধু রবীন মান্না জুজারশা পাঁচলা হাওড়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন ট্যাংরা থেকে দেব সাধন চৌধুরী, সম্ভবত আজ প্রথম হোয়াটসঅ্যাপ করেছেন। ধন্যবাদ আপনাকে, আমাদের পরিবারে এফএম গোল্ড পরিবারে আপনাকে স্বাগত, আপনাকেও জানাই নমস্কার। তিনি লিখেছেন, আমার তারাশঙ্কর বাবুর চাঁপাডাঙার বউ কাহিনীটি দারুণ লাগে, আর এর ওপর বানানো যে সিনেমাটি হয়েছিল যাতে মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছিলেন সেটাও দারুণ লেগেছিল, একদমই খুব খুব অন্যরকম অভিনয়। যাই হোক, আমারও মনে পড়ে গেল সেই ছবির কথা। ভালো থাকবেন। মেসেজ করেছেন নন্দা রায় পোরেল, লিখেছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। হ্যাঁ, সুপ্রভাত তানিয়া, প্রথমেই শ্রদ্ধেয় জনদরদী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মদিনে জানাই বিনম্র প্রণাম। প্রসঙ্গে ফিরি, বড্ড কঠিন প্রশ্ন করেছো, একটা আবার প্রিয় হয় নাকি, চেষ্টা করছি তবু। একদমই তাই, সত্যি সত্যি আপনি একদম সঠিক বলেছেন, এত এত ভালো লেখা লিখে গেছেন উনি যে একটা বলা বড় কষ্ট। যাই হোক, নন্দাদি লিখেছেন, যতগুলো উপন্যাস পড়েছি তার মধ্যে হাঁসুলি বাঘের উপকথা দুর্দান্ত, কোপাই নদীর তীরে কাহার সম্প্রদায়ের জীবন জীবিকা তাদের লোক সংস্কৃতি যেমন জানতে পেরেছি তেমনই সপ্তপদী পড়িনি, কিন্তু সিনেমাটার কথা না বললে মনের স্বাদ পূর্ণ হবে না। উত্তম সুচিত্রার জুটির আমার কাছে সব থেকে হিট আর হটেস্ট, যেমন গল্পের বুনন তেমনি দুজনের দাপুটে অভিনয় এবং গান, এই পথ যদি না শেষ হয় সুচিত্রা সেনের চাহনি, উত্তম কুমারের চোখ দিয়ে হাসি, দুজনের অভিব্যক্তি যতবার দেখেছি ততবারই নতুন লেগেছে। ভালো থেকো, বর্ষা ভেজা স্নিগ্ধ ভালোবাসা পাঠালাম। বেশ, এই সিনেমার এই গান দিয়ে শেষ করব, কারণ এই গান আরও একজন বন্ধুর খুব প্রিয় গান, তিনি গতদিনই বলেছিলেন আমাদের নিশাকর ধর। যাই হোক, এই গানটা দিয়ে শেষ করব, উৎপলদার মেসেজ পড়ে যাব গানে। সময় বলছে হ্যাঁ, এই মেসেজটা পড়ার সময় না, আর হবে না, ফিরে এসে পড়ব, ততক্ষণ কানে থাকুক এই গান, সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম মঞ্জরী অপেরা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
5: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
4: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
5: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
4: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি, সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি, গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold। মনের মেলোডি, মনের মেলোডি।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর এবং তাঁরই কণ্ঠে আমরা হাসুলি বাঁকের উপকথা এই ছবি থেকে গানটি শুনছিলাম। অমিতাভ হোর গল্ফ গার্ডেন থেকে লিখেছেন, সুপ্রভাত তানিয়া, আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে ওকে জানাই আমার প্রণাম। হাসুলি বাঁকের উপকথা এই উপন্যাসটি এবং পড়ার এবং সিনেমাটি দেখার আমার সুযোগ হয়েছিল, সেক্ষেত্রে বলতে পারি দুটোই আমার ভীষণ ভালো লেগেছে। ভালো থেকো, আপনিও ভালো থাকবেন। মানুষীদের কথা বলছিলাম, মানুষী বৈদ্য কোন্নগর থেকে পাঠিয়েছেন, তিনি জানিয়েছেন যে সুপ্রভাত মনের মেলোডি আর আমার মিষ্টি সুন্দর তানিয়াকে জানাই বৃষ্টি ভেজা কামিনী ফুলের মধুর শুভেচ্ছা। আহা, আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কবি লেখককে জানাই গভীর শ্রদ্ধা। ওর লেখায় লাল মাটি বীরভূমের আবেগ খুব বেশি অনুভূত হয়। ওর প্রচুর লেখা পড়লেও একটি উপন্যাসের কথা না বললেই নয়, সেটা হলো হাসুলি বাঁকের উপকথা। এখানে চরিত্রদের টানা পড়েন গল্পের বাঁধুনি, সামাজিক প্রেক্ষাপট, পাখি, করালির ভালোবাসা, নসুবালার কথা, নদীর বাঁকের নামে মিলিয়ে উপন্যাসের নাম, খুব ভাবায় বুঁদ হয়ে থাকি। আর সঙ্গে দিদি একটু সংযোজন করেছেন, একটি পত্রিকার ছবি পাঠিয়েছেন যেখানে লেখা রয়েছে, আমি সেটা পড়ছি। আমার যদিও এই মুহূর্তে দিদি পাঠাননি কোন পত্রিকা, তাই ঋণ স্বীকার করতে পারছি না। লিখেছেন, সেই পত্রিকায় লেখা আছে, শিশির কুমার নতুন নাটকের জন্য আবার রবীন্দ্রনাথের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ এবার শিশির কুমারকে ফিরিয়ে দিলেন। আর নতুন নাটক বা নাটক রূপ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, বরং তিনি শিশির কুমারের কাছে নতুন এক লেখকের নাম প্রস্তাব করলেন। শিশির কুমার যেন তাঁকে গিয়েই ধরেন এই বিষয়ে। এই তরুণ লেখকের নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বীরভূমের একদম ভিতরে লাভপুর নামে এক পাড়া গাঁর ছেলে তিনি, এবং লাভপুরের পাড় চুকিয়ে পরিবার সমেত কলকাতার মনোহর পুকুরের সেকেন্ড লেনে একটি টিনের ঘরে সেই সময় তারাশঙ্কর থাকতেন। তারপর জানা যায় যে রাই কমল এই উপন্যাসটি নিয়ে কাজ করেছিলেন শিশির কুমার, এবং রাইকমল ছবি থেকে ছবিও নির্মিত হয়েছে। সেই ছবিতে খুব ভালো ভালো গানও রয়েছে, পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠেও গান রয়েছে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। সেই গানটা আজকে রাখাও ছিল আমার কার্সট্র্যাকে বা আমার প্লে লিস্টে বলতে পারেন, কিন্তু দেখছি যদি শোনানো সম্ভব হয় নিশ্চয়ই শোনাবো। তবে এখন আমি বিচারক ছবি থেকে একটি রবীন্দ্রসঙ্গীত উৎপলা সেনের কণ্ঠে এটা শোনাতে চাই আপনাদের।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: গুড মর্নিং তানিয়া দিদি ভাই, পুনে থেকে উৎপল মুখার্জি মনের মেলোডির অনুষ্ঠানে কান পেতে আছি। আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে শত সহস্র প্রণাম জানিয়ে আজকের বিষয়ে যাই। ভাবছিলাম আজ কি লিখবো, কারণ প্রবাসী থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়ার সুযোগ হয়নি। অবসর জীবনে একটু একটু বাংলা ভাষা শেখার চেষ্টা করি। তবে তাঁর লেখা আরোগ্য নিকেতন সিনেমা দেখেছিলাম, মনে দাগ কেটে আছে। আমি দুঃখিত যে আমি তাঁর সম্পর্কে বিশেষ কিছু লিখতে পারলাম না। অনুষ্ঠানে কান পেতে আছি, অনেক অজানা তথ্য জানতে পারছি, গান ভালো লাগছে, থ্যাংক ইউ। বেশ, সঙ্গে আরোগ্য নিকেতনে অপূর্ব, আমি একটু আগেও বলছিলাম যে বিকাশটার অপূর্ব অভিনয়, শুভেন্দু চট্টোপাধ্যায়, রুমাগু ঠাকুরতা এবং সন্ধ্যা রায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ছবিটিতে যারা ছবিটা দেখেছেন বা যারা এখনও দেখেননি তারা দেখতে পারেন, ভীষণ সুন্দর। এবং সেই সময় দাঁড়িয়েও কতটা আধুনিক, কতটা সমকালীন, তাই হয়তো এই সমস্ত সাহিত্যিকরা আজও আমাদের এত আপন, এত সুন্দর করে তাঁরা লিখতেন বলেই। আমার অনুষ্ঠানে এই প্রথম আমি এই মেসেজ পড়ছি, এই বন্ধুর মেসেজ, তপন কুমার রায়চৌধুরী বাগুইহাটি থেকে। তিনি লিখেছেন, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, প্রবন্ধ, গল্প, অনেক ছোট গল্প আছে এবং গানও লিখেছেন, কোনটা ছেড়ে কোনটা বলি। আপনি সিনেমার কথাও বলেছেন, তাই দুটো সিনেমার কথা বলতে চাই, একটি সপ্তপদী আর একটি গণদেবতা, যেটা আমার কাছে ভীষণ রকম স্মরণীয়। বেশ, আপনাকে ধন্যবাদ মেসেজ করার জন্য। সুপ্রভাত লিখে পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশরণী, কলকাতা সত্তর থেকে। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, আজ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে যে বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত সপ্তপদী সিনেমাটি, বিশেষ করে উত্তম সুচিত্রার রসায়ন এবং এই পথ যদি না শেষ হয় গানটির জন্য বাঙালির হৃদয়ে চিরকাল বিশেষ স্থান নিয়ে থাকবে। কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউনের প্রেম কাহিনী এক ধর্মীয়

0: ভেদ পেরিয়ে তাঁদের সম্পর্কের গভীরতা আজও দর্শকদের মুগ্ধ করে। বেশ, সুমিতা দি, সুমিতা রায় লিখেছেন ঢাকুরিয়া থেকে, জানিয়েছেন জন্মদিনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে প্রণাম, শ্রদ্ধা এবং সম্মান। মেসেজ করেছেন চিন্ময় মাহাতো কদমা জামশেদপুর থেকে, অনেকদিন পর আপনার মেসেজ পেলাম, আশা করি আপনি ভালো আছেন। আমাদের সবার প্রিয় মহান লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আন্তরিক প্রণাম জানাই। বহু ধরনের পত্রিকা পড়তেন আমার বাবা, দেশ, সমৃত, শারদীয়া, নবকল্লোল। ছোটবেলায় বাবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পড়ে শোনাতেন। ডাক হরকরা গল্পটি ভীষণ ভালো লাগত। বহুদিন পর এই অনুষ্ঠানে এলাম, কেমন আছো তানিয়াদি? আমি তো খুবই ভালো আছি, আপনার কথাও আমি জানতে চাইলাম। যাই হোক, আশা করি আপনিও ঠিক আছেন। সুব্রত মাল গঙ্গাধরপুর মেসেজ একবার পড়লাম না আমি, নাকি পড়িনি, মনে করতে পারছি না। হ্যাঁ, আপনার মেসেজ তো পড়লাম না, বোধহয় পড়িনি, সেই জন্য উনি আরেকবার পাঠিয়েছেন। কালাপাহাড়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কালাপাহাড়, অকৃত্রিম পশুপ্রেমের গল্প, এটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে তিনি লিখে পাঠিয়েছেন। বেশ, আর মেসেজ করেছেন সায়ন্তনী পান, লিখেছেন মধ্যপ্রদেশ থেকে। সায়ন্তনীর মেসেজটা না হয় এসে একটু পড়ব, তার আগে একটু যাই গানে। কী গান শোনাই বলুন তো আপনাকে। ছবির নাম রাজা সাহেব, এই ছবি থেকে একটা গান শোনাই মৃণাল বন্দ্যোপাধ্যায় এবং সমবেত কণ্ঠে।
1: অজগর আসছে তেড়ে,

উলখেও না ধরবে গলা, উলখেও না ধরবে গলা, ঔষধ খেতে মিছে বলা, উলখেও না ধরবে গলা, ঔষধ খেতে।

তাঁর লেখা কত সৃষ্টি হৃদয় খামে বন্দি, তাঁর লেখা ছোট গল্প নির্জনতার সঙ্গী, জলসা ঘরের হারানো সুর হৃদয় আপন করে, তাঁর লেখা ফাগুন এনে হৃদয়ের, আচ্ছা তাঁর লেখা ফাগুন আনে হৃদয়ের এই ঘরে, লিখে পাঠিয়েছে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। পায়েল, এরকম মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট তুমি লিখে পাঠাও, একটু চেষ্টা করো বাংলা হরফে লিখতে, তাহলে আমারও একটু সুবিধা হয়, জানো তো অনেক সময় ঠিকঠাক দেখে উঠতে পারি না তাড়াতাড়ির মুহূর্তে। বাংলা হরফে যারা লেখেন তাদেরকে খুব ধন্যবাদ, খুব সুবিধা হয় আমার। আশিসতা মেসেজটা এডিট করে পাঠিয়েছেন, যাই হোক আপনার মেসেজ আগেই পড়া হয়ে গেছে। আর আমরা যাব মেসেজে, পাঠিয়েছেন নিশাকর ধর, উনি জানিয়েছেন যে আমতা জগদ্ধাত্রীতলা থেকে যে ডাইনি, রাঙা দিদি, রসকলি, সন্ধ্যামণি, সাপুরের মেয়ে প্রতিটি গল্পই আমার খুব ভালো লাগে, খুব সুন্দর গান হচ্ছে, আবার কবে আসবেন? আমরা প্রত্যেক শ্রোতা অপেক্ষায় থাকি আপনার, তারিখটা জানালে দাগ দিয়ে দেব। এই বৃষ্টিতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশ, এখন বিষয়টা কি বলুন তো, যে মুহূর্তে আমি নিজে জানি না যে আমি কবে আসব, তখন তো আপনাকে বলতে পারছি না ভাই, কারণ আজ এই মাসের আমার আপাতত শেষ ডিউটি। অতএব আগস্টের ঠিক কত তারিখে, এক তারিখে হতে পারে, চার তারিখে হতে পারে, ছ তারিখে হতে পারে, বা যে কোনো দিন হতে পারে, কিন্তু আমি কবে আসছি সেটা জানতে গেলে আপনারা 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ ফলো করতে পারেন। প্রত্যেকেই তো ফেসবুক করেন, তাই না? সেখানে আমাদের পেজ রয়েছে, আমাদের প্রতিটা অনুষ্ঠানে সেখানে কিন্তু আপডেট দেওয়া হয়, সঙ্গে থাকে অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও, যেগুলো থেকে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের নানান কিছু ইনপুট পাবেন। তো যারা এখনও ফলো করেন না, তাদের অনুরোধ করছি সেখানে ফলো করুন, নির্দিষ্ট পোস্টে আপনি অনেক কিছু হেল্প পাবেন আর কি, এবং কমেন্ট করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, সেক্ষেত্রে একটু ভাষার দিকটাও খেয়াল রাখতে হবে। এছাড়াও যারা অনুরোধের গান শুনতে চান, তোমায় গান শোনাবো দুপুর 1:10 থেকে হয়, সেখানেও কিন্তু আপনারা পাঠাতে পারেন আপনাদের পছন্দের অনুরোধের রিকোয়েস্ট, এরকম অনেক কিছু আছে। আর প্রভাত বিনা, হ্যাঁ নিজের কথা তো বলাই হয়নি, আমার জন্য যদি জানতে চান কবে আসছি, আগের দিন রাত্রিবেলা ঠিক 10:00 সময় 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে পোস্টের পোস্টারে আর কি নাম দেখতে পাবেন, বা নাম দেখা যায় পরের দিন সকালে কে আসছে। তো আপনারা সেটা ফলো করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আর তার বিনিময়ে আমি যেটা পারি সেটা হচ্ছে আপনাদের ভালো ভালো গান শোনাতে। আরও একটি গান, হার মানা হার ছবি থেকে শিল্পী মান্না দে।

হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া, ভালো থেকো। আমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা ভীষণ ভালো লেগেছিল। একটা মানুষ কতটা ত্যাগ করলে তবে মানুষের দেবতা হয়ে উঠতে পারে সেটা মনকে নাড়া দেয়। খুব সুন্দর করে লিখেছেন সুতপা বসু দমদম পার্ক থেকে, জানিয়েছেন যে তিনি, তাঁর সৌভাগ্য হয়েছিল শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে চাক্ষুষ দেখার, এবং তাঁর সবথেকে প্রিয় লেখা হচ্ছে কালপুরুষ, যেটা উনি লিখে পাঠিয়েছেন সম্ভবত। হ্যাঁ, উনি শরৎচন্দ্রের বাড়িতে গিয়েছিলেন একবার, সেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে স্বচক্ষে দেখেছিলেন। কালা পাহাড় এটা সম্পর্কেই আচ্ছা বেশ, আমি যাব, সময় একদম শেষ সায়ন্তনীর মেসেজে। সেখানে সায়ন্তনী জানিয়েছেন, শুভ সকাল টানিয়া দি, আজ প্রভাত বীণা অনুষ্ঠান শুনেছে, এখানে শুনবই না আমি প্রভাত বীণার কথা, ফেসবুক পোস্টে কমেন্ট করে জানাতে হবে। খুব সুন্দর ছিল, আমি ছোটোবেলা থেকেই বই পড়তে খুব ভালোবাসি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনেক উপন্যাস আমার খুব পছন্দের, তাঁর আরোগ্য নিকেতন আমার বেশ ভালো লাগে। আজ FM-এ আরও অনেক গল্প উপন্যাসের নাম শুনলাম যেগুলো পড়া হয়নি, এবার পড়ব। মধ্যপ্রদেশ থেকে সায়ন্তনী জানিয়েছেন, নীলাঞ্জন দাস বিরাটি থেকে জানিয়েছেন, আমার ব্যক্তিগতভাবে তাঁর তন্ত্র সাধনা, অলৌকিক কথা এবং রহস্যঘন বিষয়ভিত্তিক লেখাগুলি খুবই ভালো লাগে। সেই লেখাগুলির পরিবেশ নির্মাণ, রহস্যের আবহ এবং মানুষের বিশ্বাস অবিশ্বাসের সূক্ষ্ম উপস্থাপনা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। নীলাঞ্জন দাশগুপ্ত বিরাটি থেকে। আমি বুঝতে পারছি না, বোধহয় মেসেজ ঢুকছে না, আর সময়ও আজকের মতো শেষ, দিতে হবেই বিদায়। আবারও কথা হবে আগস্ট মাসে, ততক্ষণ কি মনে আছে তো, ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। আর যেমনটা কথা দিয়েছিলাম, শেষ গান রেখে গেলাম আপনাদের প্রত্যেকের পছন্দের।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ড দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার। একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ

0: जी हाँ दोस्तों, कार्यक्रम लो आ गई उनकी याद में। आज यादों, बातों और गीतों की महफिल सजी है गुलजार साहब के बारे में। जी हाँ, गुलजार साहब के, जिन्होंने एक से एक अनूठे गीत लिखे और उनकी खामोशियाँ, उनकी परछाइयाँ हमारे भीतर कहीं एक शांति भरती हैं, एक कहीं सुकून देती हैं। तो आज हम उन्हीं के लिखे हुए, उन्हीं की कलमबद्ध किए गीतों को सुन रहे हैं। तो एक ब्रेक के बाद आइए, ये सिलसिला जारी रहेगा।
1: एक तो सुनून, आपनार जरूरी काजेर तालिकाय एई गुरुत्वपूर्ण काजटिओ राखते भूलबेन ना।
2: 2025-26 अर्थबर्षेर जन्य जेसब करदाताके आईटीआर 1 बा आईटीआर 2 फर्मे आयकर रिटार्न दाखिल करते हबे, तादेर रिटार्न जमा देवार शेष तारीख 31 जुलाई 2026।
1: रिटार्न दाखिलेर आगे आपनार AIS ओ फर्म 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার। একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। বেশ কিছু কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি দুই জেলা সফর করছেন। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছু নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। এই ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ ও আলোচনায় অংশ নেওয়া। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো জাতীয় উদ্বেগের একটি বিষয়কে কোনো একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে আটকে রাখা উচিত নয়। তা সত্ত্বেও বিরোধী দলগুলি এই সমস্যার রাজনীতিকরণে ব্যস্ত। শ্রী নাড্ডা বলেন, সংসদই হলো একমাত্র জায়গা যেখানে এ ধরনের বিষয়টি নিয়ে গভীর এবং ফলপ্রসূ আলোচনা করা যায়। বিরোধীদের উচিত আলোচনার সময় ও বিভিন্ন দিক স্পষ্টভাবে নির্ধারণ করা, যাতে এক দৃঢ় নীতি প্রণয়ন করা সম্ভব হয়। সরকারের সঙ্গে একযোগে কাজ করার পাশাপাশি বিরোধীদের নিজের দায়িত্ব পালন করার জন্য শ্রী নাড্ডা আহ্বান জানান।
1: ये गंभीर मसला है, हमें इस पर चर्चा करनी चाहिए और चर्चा करने का जो सबसे अच्छा माध्यम है वो है पार्लियामेंट, और हम चर्चा के लिए तैयार हैं। गहन चर्चा के माध्यम से इसकी बारीकियों में हम जाएं, हमने किस तरीके इसको एड्रेस किया है और बाकी सरकारों को भी किस तरीके से इसमें एड्रेस करना चाहिए, क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका हमको का कोई रास्ता निकालना चाहिए ताकि हमारे छात्रों के साथ अन्याय न हो।
0: শ্রী নাড্ডা লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, এই বিষয়টি থেকে তিনি রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন আজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা চালান, কিন্তু বিরোধীরা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্ব অন্য কোনো বিষয়ে সংসদের বলতে দেওয়া হবে না, এই পর্ব সভার কার্যকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার নিট নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে ফের একবার সদস্যদের আশ্বস্ত করেন তিনি।
2: सदन हर मुद्दे पर चर्चा करने को तैयार है, आप प्रश्नकाल के बाद आइए, जिस नियमों के तहत भी आप चर्चा करना चाहते हैं सब दलों के साथ बैठकर हम चर्चा करने के लिए सरकार से भी बात करेंगे, सरकार भी चर्चा करने को तैयार है।
0: অধ্যক্ষ উত্তেজিত সদস্যদের বারবার সহযোগিতার আবেদন জানাতে থাকলেও চিৎকার চেঁচামেচি চলতে থাকে। ওই হট্টগোলের মধ্যে অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টা পর্যন্ত মুলতবি করে দিতে হয়। রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম। সকাল ১১টা সভা শুরুর পর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন দেশের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টি, ভূমিধস ও বজ্রপাতে মৃতদের প্রতি শোক ব্যক্ত করেন। তিনি বলেন, বিপর্যয়ের ফলে অসম, অরুণাচল প্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মিজোরাম সহ একাধিক রাজ্যে ফসল, নাগরিক পরিকাঠামো এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতদের উদ্দেশ্যে নিরাপদা পালন করা হয়। পরে বিরোধী সদস্যরা নিট নিয়ে স্লোগান দিতে শুরু করলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সরকার এ বিষয়ে আলোচনার জন্য রাজি, কিন্তু কংগ্রেস নিজ স্বার্থে এ বিষয়ে শর্ত আরোপ করছে। এ ধরনের সংবেদনশীল বিষয়টিকে নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।
3: সরকার নে ইয়ে নিট পেপার লিক কে বাদ জিতনা কদম উঠায়া
2: री एग्जाम करा करके और बिना विलंब बिना देरी का रिजल्ट डिक्लेयर करा के और भविष्य में ऐसा ना हो उसको भी विस्तार से सदन में देश के सामने में बताना जरूरी समझा है। तो आज फिर हमने देखा तो अपोजिशन पार्टी तो फिर से हंगामा करके चर्चा से भाग रहे हैं, ये ठीक नहीं है। ये चौथा दिन हो गया है और पार्लियामेंट का बाकी बिजनेस छोड़ के हम पहला नीट पेपर लीक पे चर्चा के लिए पूरा तैयार हो गए हैं, फिर क्यों भाग रहे हैं चर्चा से।
0: পরে সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটর সভাপতি মির্চা আব্রুদেয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সে দেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল উত্তর ম্যাসেডোনিয়া মিউজিয়াম অফ দ্য সিটি অফ স্কুইপিয়াতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানব জাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি এবং অরহিডের মেয়রের সঙ্গে তিনি ব্যক্তিগত বিখ্যাত অরহিড হ্রদ পরিদর্শনে যান। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে এই হ্রদ বিশ্বের অত্যন্ত প্রাচীন ও গভীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেশ কিছু কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি দুই জেলা সফর করছেন। সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছে তিনি পুলকার দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য রেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত 17 জুলাই পুলকারে ট্রেনের ধাক্কায় 4 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। এদিকে উল্টোরাতের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বিকেলে মুখ্যমন্ত্রী হুগলির গুপ্তিপাড়া যাবেন। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের অন্যতম উদ্যোগ নিক্ষয় মিত্রের অঙ্গ হিসেবে যক্ষাক্রান্ত রোগীদের সাহায্যার্থে এগিয়ে এসেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং অসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এই উপলক্ষে গতকাল কলকাতায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনে রাজ্য সরকার এবং রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় অন্তত 20 জন যক্ষাক্রান্ত রোগীর পরিবারের হাতে পুষ্টি সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে রাজ্য সরকারের তথ্য, সংস্কৃতি এবং পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সুস্থ এবং যক্ষামুক্ত ভারত গঠনের স্বপ্ন বাস্তবায়িত করতে সকলকে একজনে এগিয়ে আসার আহ্বান জানান। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, ইসলামাবাদ যখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করছে, তখন ভারতের কাছে থেকে এই চুক্তি বজায় রাখার আশা করা যায় না। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের এই অবস্থান জানান। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায় বহুজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। জিম্বাবুয়ের হারারেতে 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় এবং রবিবার তৃতীয় টি-20 ম্যাচ খেলবে। পুরুষদের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এখনও পর্যন্ত 2 দেশ 14 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত 11টি এবং জিম্বাবুয়ে 3টি ম্যাচ জিতেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রের কিছু অংশে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কবার্তা জারি করেছে। পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, কোঙ্কন, গোয়া, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর আগামী রবিবার পর্যন্ত অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, মাহে, বিদর্ভ, সৌরাষ্ট্র, কচ্ছ, পশ্চিম রাজস্থান, পঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার, দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছু নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন সরকার সংসদে নিট প্রশ্নপত্র।
3: আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने घोषणा की है कि केंद्र सरकार नीट परीक्षा प्रश्न पत्र लीक मामले में शामिल लोगों को त्वरित और कड़ी सजा दिलाने के लिए फास्ट ट्रैक अदालतें स्थापित करेगी। उन्होंने छात्रों के भविष्य की रक्षा को सरकार की सर्वोच्च प्राथमिकता बताया। सोशल मीडिया पोस्ट में प्रधानमंत्री मोदी ने कहा कि देश के युवाओं का कल्याण और भविष्य सर्वाधिक महत्वपूर्ण है। प्रधानमंत्री का यह बयान नीट परीक्षा प्रश्न पत्र लीक मामले में दिल्ली के जंतर मंतर पर चल रहे छात्रों के विरोध प्रदर्शन के बीच आया है। श्री मोदी ने कहा कि उन्होंने संबंधित अधिकारियों और पदाधिकारियों को इस संबंध में सभी आवश्यक कदम उठाने का निर्देश दिया है। प्रधानमंत्री ने कहा कि युवाओं के भविष्य को नुकसान पहुंचाने की कोशिश करने वालों को बख्शा नहीं जाएगा। प्रधानमंत्री ने कहा कि यह निर्णय छात्रों के हितों की रक्षा के लिए उठाए जा रहे उपायों की श्रृंखला के अंतर्गत लिया गया है। संसद के दोनों सदनों की कार्यवाही नीट पेपर लीक मामले सहित विभिन्न मुद्दों पर विपक्ष के हंगामे के कारण दोपहर 2 बजे तक के लिए स्थगित कर दी गई। लोकसभा में पहले स्थगन के बाद दोपहर 12 बजे कार्यवाही फिर शुरू होने पर विपक्ष ने नीट पेपर लीक मुद्दे पर विरोध प्रदर्शन किया। पीठासीन अधिकारी दिलीप सैकिया ने सदन के सुचारू संचालन के लिए विपक्ष से

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
5: দাদা সবই ওপর।

0: বলার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম ও এটা ঠিক কাজ।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
0: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম ও এটা ঠিক কাজ।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: भारतीय वायु सेना में अग्निवीर वायु और एयरमैन मेडिकल असिस्टेंट बनने के लिए जल्दी रजिस्टर करें। रजिस्ट्रेशन 26 जुलाई 2026 को बंद हो जाएंगे। अधिक जानकारी के लिए www.iefrecruitment.edcil.co.in पर जाएं।
4: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है। देश

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
2: বলছে ঘড়ি বলছে 1:14 হয়ে 43 সেকেন্ড, আর আজকের তোমায় গান শোনাবো নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম কোয়েল,
3: এমিলিয়া, আর আমাদের সাথে আপনাদের অনুরোধ করা গান। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন কর। শুরুতেই বৃষ্টির গান।

0: লীলাময় পাত্রর লেখা জয় সরকারের সুরে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনছিলাম গান।
1: আমরা চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গান শুনতে চেয়েছেন অমিত ঘোষ, সুমিত ঘোষ মানিকতলা থেকে। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গান শুনবো।

0: গিয়াসউদ্দিনের কথায় কল্যাণ সেন বরাটের সুরে শুনছিলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে গান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অমৃক সিং অরোরার কণ্ঠে শ্যামাসঙ্গীত শুনতে চেয়েছিলেন অপর্ণা ভট্টাচার্য হুগলি থেকে, হুগলি দাঁতপুর থেকে।
1: বেশ, আমরা চলে যাই আমাদের পরের অনুরোধে। আরতি মুখোপাধ্যায়ের গান শুনবো এবারে। শুনতে চাইছেন সৌমিতা মাইতি, সৌমিতা মাইতি ফুলেশ্বর হাওড়া থেকে। পরবর্তী শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ ছিল একটি নয়, দুটি। অমিতাভ হোর, সুমিতা হোর, গলফ গার্ডেন কলকাতা 33 থেকে শুনতে চেয়েছিলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গান। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চেয়েছিলেন পরমা মিত্র ভবানীপুর থেকে।
1: বেশ, আমরা তাহলে চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গান কার শুনবো, সন্ধ্যা মুখোপাধ্যায়?
0: বেশ,
1: সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমরা শুনবো, এবং কার অনুরোধে শুনবো সেটা একটু বলে দিই। তিলক কুমার নন্দী, ভৈরবপুর মহাপ্রভুতলা, পূর্ব বর্ধমান থেকে।
0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান, গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, রবীন চট্টোপাধ্যায়ের সুরে।

0: গড়ি বলছে 1:45, আমাদের সময়টা আস্তে আস্তে পুড়িয়ে আসছে। আপাতত আমরা যে গানটা শুনছিলাম সেটা বিপাশা ছবি থেকে, একদমই। এবং কেন বিপাশা ছবি থেকে শুনছিলাম সেটা আমরাও বলতেই যাচ্ছিলাম, তার আগে আমাদের এক বন্ধুই বলেছেন,
1: এক বন্ধু না দুই বন্ধু বলেছেন,
0: ও দুই বন্ধু বলেছেন,
1: বেশ। এক বন্ধু বিপাশা ছবির গান শুনতে চেয়েছেন, আর এক বন্ধু মনে করিয়ে দিয়েছেন আজকের এই বিশেষ দিনটার কথা।
0: একদম একদম, আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আমরা তার লেখা উপন্যাস বা তার লেখা, তার সৃষ্টি থেকে তৈরি যে ছবিগুলো, সেই ছবিগুলোরই গানে গানে আপাতত রয়েছি। বিপাশার পরে আমরা কোন সিনেমার গান শুনছি?
1: ডাকঘরকরা ছবির গান শুনতে চেয়েছেন নিহারিকা পাল মাহেশ হুগলি থেকে। মান্না দের কণ্ঠে এই গান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরই লেখা, সুধীন দাশগুপ্ত সুর দিয়েছিলেন।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে চেয়েছিলেন সুকান্ত রিজু রিভু, স্বাতী ভট্টাচার্য, গোবরা গোরস্থান রোড, কলকাতা 46 থেকে।
1: একদমই, আমরা এরপরে চলে যাব যে গানে, সেটা
0: একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ,
1: সেটা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনতে চেয়েছেন সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে। শুনব রবীন্দ্রসঙ্গীত।

আমাদের শেষ গানে যেতে হবে, তোমায় গান শোনাবো থেকে শেষ গান। মান্না দের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন আর কে মুখার্জি, যাদবপুর থেকে, নিশিপদ্ম ছবি থেকে, গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, নচিকেতা ঘোষের সুরে, শিল্পী মান্না দে। আর সেই সঙ্গে একটু মনে করিয়ে দিই, আমরা কিন্তু 2:30 অর্থাৎ এমিলিয়া কোয়েল 2:30 সুরেলা সফর নিয়ে আসবে আপনাদের জন্য, সঙ্গে থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?

0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্যঘর।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
4: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে এই গানটা যুগের পর যুগ, দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম একইভাবে প্রাসঙ্গিক থাকবে। এবং গানটা শুনতে শুনতে মনে পড়ছিল তার কথা, যার জন্মদিন আগামীকাল। কিন্তু আজ যেহেতু ম্যাটিনি মেগাস্টার, তাই আজ তার জন্মদিনের আগের দিন তাকে নিয়ে পুরো সুরেলা সফরের এই পর্বটা, অর্থাৎ জন্মদিনের আগের পর্বটা আমরা কাটাবো। আর যে ছবির গান শুনছিলাম, শোর ছবির গান শুনছিলাম, যে ছবি, তার ডিরেকশনের ছবি, তার লেখা ছবি, এবং শুধু ডিরেকশন বা লেখা নয়, তার পুরস্কার যেটা ছিল, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা ছিল, সেটা বেস্ট এডিটিংয়ের জন্য। সুতরাং বলাই বাহুল্য যে মনোজ কুমার অ্যাকচুয়ালি যদি এক কথায় বলি বহুমুখী প্রতিভার নাম, একটুও বোধহয় ভুল বলা হবে না, কি কোয়েল?
1: একদমই তাই, মনোজ কুমার, অ্যামিলিয়া তো বলেই দিল, আজ আমরা মনোজ কুমারকে নিয়ে এই অনুষ্ঠানটা জুড়ে থাকব। তবে মনোজ কুমারের নাম মনোজ কুমার তো ছিল না, সেটা পরে মনোজ কুমার হয়েছিল, কিভাবে হয়েছিল সে প্রসঙ্গে আমরা পরে আসবো। আপাতত বলি,
0: ইন্টারেস্টিং স্টোরি।
1: হ্যাঁ, অবশ্যই। হরিকৃষ্ণ গিরি গোস্বামী, 24 জুলাই 1937 তার জন্ম। ব্রিটিশ ভারত, মানে তখন কিন্তু অবিভক্ত ভারত। এরপরে এই এইটা বলার আগে ছোট্ট করে একটু বলি যে একটা সাক্ষাৎকারে একবার মনোজ কুমারকে জিজ্ঞাসা করছেন, যিনি সাক্ষাৎকার নিচ্ছেন, যে আপনার অভিনয় জীবনের শুরুটা সম্পর্কে বলুন, কবে থেকে আপনি অভিনয় শুরু করলেন, কিভাবে শুরু হলো এই যাত্রাপথটা। তখন মনোজ কুমার খুব শান্ত গলায়, খুব মাথা নিচু করে, খুব পোলাইটলি বললেন।

0: যে কবে থেকে বলি বলুন তো, সে কথা বলতে গেলে তো 10 বছর বয়স থেকে শুরু করতে হয়। একেবারেই তাই, 10 বছর বয়স থেকেই তার অভিনয় জীবনটা শুরু হয়ে গেছিল, কিন্তু সেটা পর্দায় বা সেলুলয়েডে নয়, জীবনের রঙ্গমঞ্চে অভিনয়। অসম্ভব স্ট্রাগলের একটা জীবন, অসম্ভব ওঠা পড়ার মধ্য দিয়ে গেছেন প্রত্যেক মুহূর্তে, দেশভাগের যন্ত্রণা স্বচক্ষে দেখেছেন, অনুভব করেছেন, এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই যন্ত্রণা নিয়ে তিনি বেঁচেছেন। নিজের ভাইকে, মায়ের পেটের ভাইকে হারিয়েছেন, হসপিটালে ডাক্তারদের সঙ্গে মারপিট করেছেন, তার বাবার কাছ থেকে নিজে মার খেয়েছেন, এবং তার বাবা এটাও তাকে বলেছিল সেদিনের পর থেকে যে আর কোনোদিন যেন তোমার হাতে আমি কোনো হাতিয়ার না দেখি।
1: এবং এই যে ভায়োলেন্ট না হওয়ার যে প্রতিজ্ঞাটা, সারা জীবন বাবার কাছে রাখা সেই প্রতিজ্ঞাটা অক্ষরে অক্ষরে পালনও করেছিলেন।
0: একদমই তাই। মনোজ কুমার একটি বর্ণময় চরিত্র, আমাদের নায়ক, আমাদের লেখক, আমাদের পরিচালক, যাই বলি না কেন কম বলা হয়। মনোজ কুমারকে নিয়ে আমরা আরও কথায় থাকবো, তবে তার আগে কি একটা গান শুনবো?
1: হ্যাঁ, একটা গান শুনবো, এবং যে ছবিটার গান শুনবো সেই ছবিটা তার ক্যারিয়ারের মেজর ব্রেক বলা যেতেই পারে, হরিয়ালি অউর রাস্তা। এই ছবির গান শুনি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আজ মনোজ কুমারের জন্মদিনে তার এত এত ছবি, কটারই বা উল্লেখ করতে পারবো সেটাই ভাবছি আমরা। তার প্রথম দিককার যে ছবিগুলো, ফ্যাশন ছবি দিয়ে তার অভিষেক হয়েছিল 1957 সালে। এরপর ছোট ছোট কিছু ছবিতে, মানে ছোট ছোট চরিত্রে কিছু ছবিতে, যেরকম সাহারা, চাঁদ, হানিমুন, মিলন কি আস, সুহাগ সিন্দুর, রেশমি রুমাল, এইরকম কয়েকটি ছবির পর হরিয়ালি আউর রাস্তা, যে ছবির গান শুনছিলাম, মালা সিনহার অপোজিটে বিজয় ভট্টের ছবি, সেই ছবিতে মোটামুটি তার যে ব্রেক থ্রু বা তার যে পরিচিতি সেইটা ঘটে। এরপর এই সময়টাতে, মানে এই 60s 70s, এই সময়টাতে আরও বেশ কয়েকটি ছবি, যেরকম শাদি, ডক্টর বৈদ্য, গৃহস্থী, ফুলো কি সেজ, এরকম বহু ছবি, এবং তারপর সেই বিখ্যাত মিস্ট্রি থ্রিলার ও কোন্থি। মনোজ কুমারের, মানে তুমি তো প্রথমেই বলছিলে কোয়েল, বর্ণময় জীবন, এবং সেই বর্ণময়তায় বিভিন্ন ধারার, বিভিন্ন জনরার ছবি আমরা পাই।
1: হরিয়ালি আর রাস্তা বললে না, সবার আগে আমার মনে পড়ে দার্জিলিংটাকে। এত সুন্দর করে এই ছবিটাতে দার্জিলিং দেখানো হয়েছে, মানে দার্জিলিং পরেও আমরা বহু বহু ছবিতে দেখেছি, কিন্তু হরিয়ালি আর রাস্তা এত পুরনো ছবি, এতদিন আগেকার ছবি, অথচ এত সুন্দর করে এই ছবিতে দার্জিলিং জায়গাটাকে পোর্ট্রে করা হয়েছিল। তার সঙ্গে যেটা হরিয়ালি আর রাস্তা হিট হওয়ার ইউএসপি, সেটা হচ্ছে এর প্রথমত এর গল্পটা অসাধারণ, স্ট্রং একটা প্লট, এবং তার সাথে অভিনয়, মনোজ কুমার তো বটেই, মনোজ কুমারের সঙ্গে পাল্লা দিয়ে মালা সিনহা এবং বাকি যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে। তো হরিয়ালি আর রাস্তা একটা ম্যাসিভ হিট ছিল বক্স অফিসে, এবং সেটা কিন্তু মনোজ কুমারের জীবনের একেবারে মোড় ঘুরিয়ে দেওয়া একটা ছবি বলা যায় হরিয়ালি আর রাস্তাকে। তো তার আগে তো অ্যামিলিয়া বললোই যে কী কী ছবিতে সে আরও অভিনয়, তিনি আরও অভিনয় করেছিলেন, বা কোথা থেকে তার এই বলিউডের পথ চলাটা মসৃণ হওয়া শুরু হলো আর কি। কিন্তু বলিউডে পথ চলাটা শুরু কিন্তু তিনি করেছিলেন বহু আগে, সেটা দিল্লিতে পড়াশুনো শেষ করার পর থেকেই, তাই তো?
0: একদম।
1: এইবারে এই যে অভিনয় কেরিয়ারের দিকে যে তিনি ঝুঁকে পড়লেন, এবং তার যে একটা অন্য নাম ছিল, একটা অন্য পরিচয় ছিল, হরিকিষণগিরি গোস্বামী, যেটা আমরা বলছিলাম একটু আগে, সেখান থেকে তিনি মনোজ হলেন কি করে অ্যামিলিয়া?
0: এবং সেই হওয়াটার সঙ্গে যে চমকপ্রদ গল্পটা, সেই গল্পটায় জড়িয়ে আছে যার নাম, তিনি স্বয়ং দিলীপ কুমার।
1: একদম।
0: আর দিলীপ কুমারের একটা ছবি, সেই ছবির চরিত্রটির নাম ছিল মনোজ কুমার, এবং সেই ছবিটাতে এতই তিনি মুগ্ধ হন যে তিনি নিজের নামটি মনোজ কুমার করে নেন।
1: 1949 সালের ছবি, মানে 1949-এ মুক্তি পেয়েছিল ছবিটি, ছবির নাম ছিল শবনম, দিলীপ কুমার অভিনীত সেই ছবি, যাতে তার নাম ছিল, চরিত্রটির নাম ছিল মনোজ কুমার।
0: আজ আমরা তার জন্মদিনে একটু চেষ্টা করব

তার বিপরীতে আমরা বহু নায়িকাকে পেয়েছি, তো তাই সব নায়িকাকে অন্তত যদি একবার করে ছুঁয়ে যাওয়া যায়, জানি এটুকু সময় সম্ভব নয়, আমরা মালা সিনহার বিপরীতে পেয়েছিলাম হরিয়ালি আউর রাস্তা ছবিতে, গৃহস্থী ছবিতে আমরা তাকে পেয়েছিলাম রাজশ্রীর বিপরীতে, সেই ছবি থেকে লতা মঙ্গেশকর মোহাম্মদ রফি ডুয়েট।

0: আমরা একটা সংবাদ বিরতিতে যাব তিনটের সময়, কিন্তু মালা সিনহার বিপরীতে হিমালয় কি গোদমে তার কেরিয়ারের এক ভীষণ ইম্পর্টেন্ট ছবি।
1: একদমই হিমালয় কি গোদমে থেকে আমরা পরের গান।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার। একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
5: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নি। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in। সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নি। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
6: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
7: কিছু গান, কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে সুরেলা সফর সুরেলা সফর সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: মনোজ কুমারকে নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে বোধ হয় আমাদের সিনেমার কোনো জনরাকেই বাদ রাখতে হবে না। মানে যে ছবির গান শুনছিলাম গুমনাম, সেই ছবি একটা সাসপেন্স থ্রিলার, সেই ছবিতে তাকে আমরা পেয়েছিলাম নন্দার অপোজিটে। কিন্তু বিজ্ঞাপন বিরতির আগে যে ছবির গান আমরা শুনছিলাম, রুটি কাপড়া আউর মাকান, এই ছবিটা তার ডিরেকশন, তার লেখা, তার প্রযোজনা এবং তার অভিনয় বিপরীতে পেয়েছিলাম দুই অভিনেত্রীকে, জিনাত আমান এবং মৌসুমি চ্যাটার্জি। আর তার যে ভারত কুমার হয়ে ওঠা, সেই ভারত কুমার হয়ে ওঠার কন্ট্রিবিউশনে অবশ্যই একটা অন্যতম ছবি রুটি কাপড়া আউর মাকান, কারণ এই ছবিতে তার নাম ছিল ভারত। আর যদি স্বীকৃতির জায়গা থেকে একটু দেখি, এই ছবির জন্য তিনি বেস্ট ডিরেক্টর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। মনোজ কুমারকে নিয়ে অনুষ্ঠানের মোটামুটি আমাদের যেটুকু সময় নির্ধারিত আমরা করেছিলাম, সেই সময় অতিক্রান্ত হয়ে গিয়েও তার জীবনের সবকটা দিক একটু ছুঁয়েও দেখতে পারবো না।
1: একদমই তাই। তবে এই যে তুমি তার পরিচালনার কথা বললে, তাহলে শুরু করি, একটু শুরুর দিকে যাই আর কি, যে তার পরিচালক হয়ে ওঠা বা পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা, এটা কোন ছবি দিয়ে? সেই ছবির গান আমরা শুনবো, 1967-এর ছবি উপকার। উপকার দিয়ে তার প্রথম আত্মপ্রকাশ চলচ্চিত্র জগতে পরিচালক হিসেবে, এবং সেই উপকার কিন্তু যথেষ্ট দর্শকদের মন জয় করে নিয়েছিল, এবং এই উপকারের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। এবং তার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলা যায় এই উপকারকে। মনোজ কুমার এতগুলো দশক ধরে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে রেখেছিলেন, পরবর্তীকালে গিয়ে সে 80-এর দশকের পর থেকে একটু একটু করে ক্রেজটা হয়তো কমছিল, কিন্তু তার আগে পর্যন্ত মনোজ কুমার বললে এক ডাকে চলচ্চিত্র জগতের মানুষেরা বা চলচ্চিত্র প্রেমীরা তারা কিন্তু বুঝতেন যে একজন অসম্ভব দক্ষ অভিনেতা, পরিচালক, লেখক এবং সুদর্শন একজন পুরুষ হিসাবে তাকে পাওয়া গেছে, তাই তো?
0: এবং তার লেখা, পরিচালনা এবং অভিনয়ের যে ছবিগুলো একেবারে উল্লেখ না করলেই নয়, তার মধ্যে রুটি কাপড়া ও মাকানির গান শুনেছি, উপকারের গান কিন্তু এবার শুনতেই হবে। তবে একটু কম শোনা গান আমরা আজ তার জন্মদিনে, তার লিপেই এই গানটি ছিল, কিন্তু একটু কম শোনা গান শুনবার চেষ্টা করব। আর এই ছবির

0: মনোজ কুমারের ডিরেকশানে এবং তার লেখা, তার প্রযোজনাও কিছু কিছু ছবি, সেই ছবিগুলোর মধ্যে যে কটা ছবির উল্লেখ না করলেই নয়, অবশ্যই উপকার, রুটি কাপড়া আউর মাকান, শোরের গান দিয়ে শুরু করেছিলাম মনোজ কুমারের জন্মদিনের আজকের এই অনুষ্ঠানের যাত্রা। আর যে ছবিটার কথা না বললেই নয়, সেই ছবি হলো ক্রান্তি। সেই ছবির একটা গান শুনব, লতা মঙ্গেশকর, নিতিন মুকেশ ডুগেট, এবং তারপর গানের ওপারে আবারও তার কথায় ফিরে আসব।
1: একদমই, আমরা গানে তো যাবই। আচ্ছা বেশ, গানটা শুনেই আসি।

0: 67-তে উপকার আমরা একটু আগে বলছিলাম, তার ঠিক 2 বছর আগে 65-তে শহীদ। শহীদে মনোজ কুমার অভিনেতাই ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের চরিত্রে তাকে আমরা পেয়েছিলাম এই ছবিতে। ছবিটা হয়তো তুমিও দেখেছো অ্যামিলিয়া, আমাদের বন্ধুরা অনেকেই দেখেছেন এই ছবিটা, অনেকেই কেন প্রায় সবাই দেখেছেন।
1: ভগৎ সিংয়ের জীবনের উপরে আধারিত,
0: ভগৎ সিংয়ের জীবনের উপর আধারিত বহু ছবি হয়েছে, কিন্তু 65-এর এই যে ছবিটি, এই ছবির এক অদ্ভুত মানে কি বলবো, রক্তে সেই একটা উত্তেজনা তৈরি করতো না, রক্ত গরম করে তুলতো, সেরকম একটা ছবি ছিল শহীদ। এবং আমার একটা দৃশ্যের কথাই মনে আছে শহীদের, একটা দৃশ্যের কথা নয়, প্রচুর দৃশ্যের কথা মনে আছে, কিন্তু একটা এক্ষুনি মনে পড়লো, সেটা হচ্ছে ওই জ্বলন্ত মোমবাতিটার উপরে হাত দিয়ে ভগত প্রতিজ্ঞা করছেন যে তিনি নিজেকে দেশ সেবায় এবার থেকে নিয়োজিত করবেন। তো ওই যে যতক্ষণ না ওই গানটা শেষ হলো, যতক্ষণ না তার ভেতরের কথাগুলো ফুরলো, ততক্ষণ অবধি তিনি ওই জ্বলন্ত মোমবাতিটার ওপরে হাত দিয়ে রইলেন, একটা অদ্ভুত সুন্দর দৃশ্য ছিল এটি। এছাড়াও শহীদে আরও অজস্র ভালো ভালো দৃশ্য এবং ক্লাইম্যাক্স আমরা দেখতে পেয়েছি। তো শহীদ যখন তিনি করেন এবং শহীদে তার চরিত্রটা যখন ভালোবাসা পায় দর্শকের, তখন কিন্তু তখন থেকেই কিন্তু তার মধ্যে এই দেশপ্রেম নিয়ে ছবি বানাবো, দেশপ্রেমের কে কেন্দ্র করে ছবি তৈরি করব এবং সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করব বা সেগুলো নিয়ে কাজ করব, এই কথাটা মাথায় ঘুরছিলই। এবং তারপরে আমরা তার ফলবশত আমরা দেখতে পাই কিন্তু সে রোটি কাপড়া ওর মাকান বলো তুমি, বা পুরাবার পশ্চিম বলো, বা তুমি উপকার বলো, যাই বলো না কেন। এবং উপকারও কিন্তু একটা নির্দিষ্ট স্লোগানকে ভিত্তি করে তৈরি হয়েছিল, হয়তো তোমার মনে আছে।
1: দেশভাগের যন্ত্রণাটা তো শুরু থেকেই ছিল,
0: ঠিক।
1: আর সেই দেশভাগের যন্ত্রণাটা যখন সৃজনশীলতার পথে যখন সেটা প্রকাশ পায়, সেটা সিলভার স্ক্রিনে এইরকম কিছু ছবি হয়ে ওঠে, সে উপকার হোক কিংবা পুরব আউর পশ্চিম হোক, রুটি কাপড়া আউর মাকান হোক, এবং খুব অন্যরকমভাবে যদি বলি, উপকার হোক বা পুরাবাউর পশ্চিম হোক বা তারও আগের যে ছবি রুটি কাপড়াউর মাকান হোক, এই তিনটে ছবিতে কিন্তু তার চরিত্রটার নামও ছিল ভারত।
0: একদম,
1: এবং তার যথার্থভাবেই ভারত কুমার হয়ে ওঠা, এই ভারত কুমার হিসেবে তাকে চিনতে শেখা, তার পরবর্তী যে পুরস্কারগুলো, সেই পুরস্কারগুলোকে মুকুটে ওই একটা একটা করে পালক যোগ করেছে, সে দাদা সাহেব ফালকে পুরস্কার হোক, পদ্মশ্রী হোক। আজ তাকে আমরা তারই ছবির গানে গানে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি।
0: আমাদের হাতে যেটুকুনি সময় আছে, সেটুকু সময় আমাদের আরেকটু কিছু কাজ বাকি আছে। আমরা আপাতত কি পুরাবার পশ্চিম থেকে গান শুনবো?
1: পুরাবার পশ্চিম থেকেই গান শুনি, কারণ ভারত কুমারের জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই গানটা আমার মনে হয় বেশ যথাযথ।
0: এই গানের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মনোজ কুমারের পর্বটি থেকে বিদায় নেব, ফিরে আসবার একটি অন্য পর্বে, ছোট পর্বে। সঙ্গে থাকুন।

0: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
2: সময়টা এত কমে এসেছে এখন, যার কথা বলতেই হবে আজকে, না বললে হবেই না, তার কথাটা খুব তাড়াতাড়ি বলে ফেলতে হবে। বাংলায় তার জন্মদিন 8ই শ্রাবণ, আর ইংরেজিতে 23শে জুলাই, মানে আজকের দিনে 1898-এর 23শে জুলাই। এবং প্রত্যেক বছর বাড়ির যে পূজিত গৃহদেবতা তাকে আগে পায়েস নিবেদন করে তারপর শুরু হতো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠান। বিগত বেশ কয়েক বছর আগে একটি কাজের সূত্রেই তিনি চলে যাওয়ার পরে, অবশ্যই সেটা একটি কাজের সূত্রেই তার বাড়িতে গিয়েছিলাম এবং সেটা তার জন্মদিনের দিনই ছিল। সেদিনও কিন্তু এমিলিয়া আমি এই জিনিসটা খেয়াল করেছি, আগে পায়েসটা ঠাকুরকে নিবেদন করা হয়, ঈশ্বরকে নিবেদন করে তারপরে তার জন্মদিনের উৎসব অনুষ্ঠান যাই হোক না কেন সেটা শুরু হয়। আদিবাড়ির লাভপুরে, কিন্তু কলকাতাতেই তিনি বেশিরভাগ সময়টা কাটিয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এমন একজন সাহিত্যিক, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ এদের পরে, যে দুজন সাহিত্যিকের সাহিত্যের উপরে নির্ভর করে, বলা যায় ভীত করে বাংলা চলচ্চিত্র দাঁড়িয়েছিল, তাদের মধ্যে একজন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অন্যজন অবশ্যই আশুতোষ মুখোপাধ্যায় আমরা জানি, তাই তো?
3: একদম। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা বললে, যেহেতু তুমি রবীন্দ্রনাথের কথা উল্লেখ করলে, তাই তার যে নোবেলে মনোনয়ন ছিল সেটা প্রসঙ্গক্রমে এসে যায়,
2: এসেই যায়।
3: পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মানে তিনি ভূষিত হয়েছেন, আর সাহিত্য একাডেমি রবীন্দ্র পুরস্কার, আর তার সৃষ্টি কত কত, মানে সেই সৃষ্টি বলতে গেলেই বেশ কয়েক মিনিট চলে যাওয়ার কথা।
2: হ্যাঁ, মানে তার উপন্যাস নিয়ে যে ছবি তৈরি হয়েছে শুধুমাত্র, কিন্তু তা নয়,
3: নিয়ে বললে শুধু সেইগুলো নিয়ে বললেও বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায়।
2: একদমই, কারণ তার তার জীবনটা এতটাই বর্ণময়, তার সৃষ্টির জগৎটা। বাংলা ছবি কেন তার উপর ভিত্তি করে বলছি, কারণ বাংলা ছবিতে সংলাপ লেখক হিসেবে প্রথম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমরা পাই 1943-এর ছবি আলেয়া, সেই ছবির সংলাপ লেখক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
3: তার যে ছবিগুলো চলচ্চিত্রায়ণ হয়েছে, শুধু যদি সেইটার নামগুলো উল্লেখ করি তাহলেও তার তালিকাটা বেশ দীর্ঘ। দুই পুরুষ, ধাত্রীদেবতা, কবি, সন্দীপন পাঠশালা, চাপাডাঙ্গার বউ, কালিন্দী, রায়কমল, জলসাঘর, ডাক হরকরা, বিচারক, সপ্তপদী, অভিযান, কান্না, আগুন, বিপাশা, হাসুলিবাকের উপকথা,
2: কত বলবে,
3: উত্তরায়ণ, জয়া, আরোগ্য নিকেতন, সুখসারি, মঞ্জুরি অপেরা, ফরিয়াদ, হার মানাহার, কবি, প্রতিমা, দুই পুরুষ, গণদেবতা, নবদিগন্ত, রাজা সাহেব, এবং আরও বহু ছবি। কিন্তু যে ছবিটার গান শুনতে খুব ইচ্ছে করছে সে ছবির নাম বিচারক। বিচারক থেকে সেই রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আপনাদের দৃশ্যগুলো মনে পড়বে।

0: আবহাওয়া সংক্রান্ত বিশেষ জরুরি বার্তায় বলা হচ্ছে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা, যার গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে আগামী 2-3 ঘন্টায় এই সময়টা অবশ্যই সাবধানে থাকবেন। আর সেই সঙ্গে যে কথাটা বলার, আজ তার জন্মদিন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তার লেখা নিয়ে অসংখ্য চলচ্চিত্র তৈরি হয়েছে এবং তার লেখার যে পরিসর, বহু পর্ব, সেই পর্বকে অতিক্রম করে, মানে অন্তত বাংলা সাহিত্যে তার লেখার 5টা ভাগ করা হয় এবং সেই সব কিছুকে মিলিয়ে শুধু আমরা এই শেষ মুহূর্তে যেটুকু আমরা তার জন্মদিনের শ্রদ্ধার্ঘ হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে হাসুলি বাকির উপকথা থেকে একটা গান শুনবো। দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায় দুজনে মিলে গেয়েছিলেন এই গান। সেই গান শুনতে শুনতে আমরা বিদায় নেব সুরেলা সফর থেকে। সঙ্গে ছিলাম
1: কোয়েল,
0: এমিলিয়া।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: Indian Air Force invites application from eligible boys and girls to join as Agnivir Vayu and Airmen Medical Assistant. Hurry, registration closes on 26 July 2026. For details visit www.iefrecruitment.edcil.co.in.

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। জন্ম মৃত্যু নিবন্ধীকরণ নিয়ে জালিয়াতি রুখতে রাজ্য সরকার অত্যন্ত কড়া পদক্ষেপ করছে। ভুয়ো শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় শুরু হয়েছে অভিযান। আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল বলেন, এসআইআরে প্রচুর অনিয়ম রাজ্য সরকারের নজরে এসেছে। জেনে বুঝে কেউ কারচুপি করে থাকলে কোনোভাবেই তাকে রেয়াত করা হবে না বলে মুখ্যসচিব জানান।
1: আপনারা জানেন, সবই জানেন কি রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যাক্ট 1969, এটা সেন্ট্রাল অ্যাক্ট আছে, যেখানে আপনার স্টেট গভর্নমেন্ট রুল তৈরি করতে পারে। এই অন্তর্গত যেটা আছে রুল অন্তর্গত স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে কি আমার রেজিস্ট্রার কে আছে আর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কে আছে। এটা এক্সারসাইজ হচ্ছে পিউরিফিকেশন করার জন্য। এটা কারো কোনো প্রবলেম হবে না, কিছু হবে না, যে ঠিক মতন বার্থ সার্টিফিকেট পেয়েছেন ওদের কোনো শঙ্কা নেই।
0: তিনি অভিযোগ করেন, স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে অনেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট ব্যবহার করেছেন। সমগ্র ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যসচিব বলেন, এবার থেকে রাজ্যের পুর প্রধান এবং পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না, তা দেবেন সরকারি আধিকারিকরাই। স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে আধিকারিকদের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই দুর্নীতি তদন্তে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরসভার কার্যালয় এবং পঞ্চায়েতগুলিতে হানা দিয়েছে পুলিশ। কলকাতা পুরসভার 1, 2, 4 এবং 10 নম্বর বোরো সহ বেশ কয়েকটি বোরোতে অভিযান চালাচ্ছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার একাধিক পঞ্চায়েতের পাশাপাশি বাদুড়িয়া পৌরসভাতেও পুলিশের অভিযানের খবর মিলেছে। হুগলি জেলার চুঁচুড়া, ভদ্রেশ্বর, চাঁদদানি, বৈদবাটি সহ একাধিক পুরসভা, বীরভূমের রামপুরহাট, দুবরাজপুর, শিউড়ি পুরসভায় হানা দিয়েছে পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোল পুর নিগমের কুলটি বোরো কার্যালয়, দুর্গাপুর নগর নিগম এবং বারাবণী ব্লকের 8টি পঞ্চায়েতে একযোগে অভিযান চলছে। বাজেয়াপ্ত হয়েছে বহু নথিপত্র। পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক সহ সমস্ত গ্রাম পঞ্চায়েত পৌরসভাগুলিতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পশ্চিম মেদিনীপুর পৌরসভাতেও জন্ম মৃত্যু রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোচবিহারের তুফানগঞ্জ, 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে অভিযান। রাজ্যের পূর্বমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, গত 15 বছরে রাজনৈতিক স্বার্থে জন্ম মৃত্যু শংসাপত্র বিলি নিয়ে বিপুল দুর্নীতি হয়েছে।
2: লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভোট ব্যাংকের জন্য যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে।
0: রাজ্য সরকার পুরসভাগুলিতে যাবতীয় দুর্নীতি তদন্তে অডিট কমিটি গঠন করেছে। পুরনগরণের মন্ত্রী আজ সাংবাদিকদের জানিয়েছেন, কোন পুরসভায় দুর্নীতি এবং কোন পুরসভায় কতটা কাজ হয়েছে তা ওই অডিট কমিটি খতিয়ে দেখবে। এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। তাকে আজ জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা ইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে পুলকা দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রত্যেক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের একজনকে চাকরির আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে সূত্রের খবর। তিনি বলেন, গেটম্যানের দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা। গেটম্যানের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য দ্রুত তদন্ত শেষ করে পুলিশকে চার্জশিট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
3: স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন। এইরকম ঘটনা যাতে আর কারণ না ঘটে এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেলগেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয় ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন, তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে সেটাও আমি করব।
0: প্রসারভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিং এ পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় শ্রী দ্বিবেদী বলেন, ভারত ও বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য প্রসার ভারতী বিনোদন ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসার কাজ চালিয়ে যাবে।
4: আজ সে 99 সাল পেলে পহলিবার এক অর্গানাইজড রেডিও ব্রডকাস্ট ভারত মে কিয়া গিয়া, তৎকালীন বম্বই, আজ জেসে হম মুম্বাই কে নাম সে জানতে হ্যায়। অর ইয়ে দিন হামারে লিয়ে এক মৌকা হ্যায় উস দিন কো ইয়াদ করনে কা, স্মরণ করনে কা, অর সাথ হি সাথ প্রসার ভারতী কি তরফ সে আপনে আপ কো রাষ্ট্রকে প্রতি অর হামারে শ্রোতাওঁ অর দর্শকোকে প্রতি আপনে মেহনত কো, আপনে এফর্টস কো দুবারা ডেডিকেট করনে কে লিয়ে।
0: জিম্বাবুয়ের হারারেতে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় ভারতের বিরুদ্ধে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করছে। এদিন টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী জিম্বাবুয়ে 7 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে 32 রান করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
5: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর .gov.in

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকার সব রকম সহায়তা দেবে। রাজ্যে এবার থেকে পুর ও পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। জন্ম মৃত্যুর শংসাপত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ আজ পুরসভা ও পঞ্চায়েতগুলিতে অভিযান চালায়।

0: সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় ২৫টি মৃতদেহ উদ্ধার, এদের মধ্যে ১১ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আজ জাতীয় সম্প্রচার দিবস। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং ও ওয়ারিএসির মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা, রাজ্যের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও সেখানে ছাত্র যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে, উন্মাদনা তৈরি করা হয়েছে রাষ্ট্রবিরোধী। তারা বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন। তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। শ্রী সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের সব রকম সহায়তা দেবে সরকার। তিনি আজ কর্ণ সুবর্ণে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ারও আশ্বাস দেন তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, রেলের গেটম্যানের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই ৪টি শিশু ও ১ সাইকেল আরোহীকে প্রাণ দিতে হল। তাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। গেটম্যানের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য দ্রুত তদন্ত শেষ করে পুলিশকে চার্জশিট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের চরম গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। অভিযুক্ত জেলে থাকাকালীনই যাতে দ্রুত চার্জশিট দেওয়া হয়, স্থানীয় বিধায়ক এবং পুলিশ প্রশাসনকে সেই দায়িত্ব দিয়েছেন বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
1: স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণ সুবর্ণ রেলগেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন, তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে সেটাও আমি করব।
0: মুখ্যমন্ত্রী আজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন দুটি শিশুর শারীরিক অবস্থারও খোঁজ খবর নেন। রাজ্যে এবার থেকে পুরো পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না, সরকারি আধিকারিকরাই তা দেবেন বলে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে আধিকারিকদের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
2: অনেক স্কিমে যা আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা কাটাতে পারছি না, প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, যা প্রধান রিজাইন করে দিচ্ছেন, ও প্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমারাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গায় আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো এক রুল নেই যে সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার মেনি এটা অন্য স্টেটে সব জায়গায় অফিসার কাছে থাকবে, কিন্তু অফিসারের দায়বদ্ধতা আছে কোনো গন্ডগোল করবেন।
0: মুখ্যসচিব আরও জানান, রাজ্য সরকার ভুয়ো জন্ম মৃত্যুর শংসাপত্র চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে। জন্ম মৃত্যু নথিভুক্তিকরণকে স্বচ্ছ নির্ভুল করতে জেলা থেকে ব্লক, পুরসভা এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের কাজ চলবে। পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত ও পুর প্রশাসন যৌথভাবে এতে অংশ নেবে। এদিকে জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ আজ রাজ্য জুড়ে পঞ্চায়েত ও পুরসভাগুলিতে অভিযান চালায়। কলকাতা পুরসভার ১, ২, ৪ ও ১০ নম্বর বোরো সহ বেশ কয়েকটি বোরোতে অভিযান চলে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার একাধিক পঞ্চায়েতের পাশাপাশি বসিরহাট, বনগা, বাদুরিয়া পুরসভাতেও পুলিশ তল্লাশি চালায়। হুগলি জেলায় চুঁচুড়া, ভদ্রেশ্বর, চাপদানি, বৈদ্যবাটি সহ একাধিক পুরসভা, বীরভূমের রামপুরহাট, দুবরাজপুর ও সিউড়ি পুরসভাতেও হানা দেয় পুলিশ। বর্ধমান পুরসভার পাশাপাশি পাশাপাশি পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি পঞ্চায়েতেও শংসাপত্র যাচাইয়ের জন্য দীর্ঘক্ষণ চলে অভিযান। পশ্চিম বর্ধমানের আসানসোল পুর নিগমের কুলটিবোর কার্যালয়, দুর্গাপুর নগর নিগম এবং বারাবণী ব্লকের

0: আটটি পঞ্চায়েতে একযোগে অভিযান চলে, বাজেয়াপ্ত হয়েছে বহু নথিপত্র। পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক সহ সমস্ত গ্রাম পঞ্চায়েত পৌরসভাগুলিতে পুলিশ তল্লাশি চালায়। পশ্চিম মেদিনীপুর পুরসভাতেও জন্ম মৃত্যু রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করে পুলিশ। বাঁকুড়া পুরসভা ও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত দপ্তরেও জেলা পুলিশ জন্ম মৃত্যু সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে। পুরুলিয়ার বিভিন্ন পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত দপ্তর এবং মালদার ইংরেজবাজার পুরসভাতেও অভিযান চলে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, গত 15 বছরে রাজনৈতিক স্বার্থে জন্ম মৃত্যুর শংসাপত্র বিলি নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। অযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বেআইনিভাবে শংসাপত্র পাইয়ে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।
1: লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে ভোট ব্যাংকের জন্য। যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে।
0: পুর নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্রকে আজ জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা ইডি। বেলা 11টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। এখনও জেরা চলেছে। তোলাবাজি ও হুমকির অভিযোগে বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ কাশেম আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মধ্যমগ্রাম বিধানসভার পূর্ব খিলকাপুরের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ বারাসাত জেলা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিকিমের নামচির সমন্তং এলাকায় এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় 25টি মৃতদেহই উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযানও আপাতত শেষ। উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন জানিয়েছেন, মৃতদের মধ্যে 11 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ও সকলকেই শনাক্ত করা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর 7 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার নির্মীয়মান প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ ওই সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের পর ধস নামে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে দায়ের এফআইআর এর প্রেক্ষিতে আপাতত তাকে কোনো রক্ষা কবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারি বা করা পদক্ষেপের বিরুদ্ধে অভিষেকের করা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার 30 জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করলে অভিষেক সঙ্গে সঙ্গে তা আদালতকে জানাতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। জাতীয় সম্প্রচার দিবসে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, প্রসার ভারতী দেশ বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য সমস্ত রকম বিনোদন, তথ্য সমৃদ্ধ, শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের কাজ চালিয়ে যাবে। সম্প্রচার দিবস নিয়ে আকাশবাণীর একটি প্রতিবেদন।
2: 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে শুরু হল প্রথম রেডিও সম্প্রচার। বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিনোদন সহ বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। 2014 সালের অক্টোবর মাস থেকে আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জুড়েছে অন্য মাত্রা। নতুন প্রযুক্তিকে গ্রহণ করে রেডিও আজও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে।
3: ইয়ে আকাশবাণী হ্যায় আব আপ মুনীশ শর্মা সে সংসদ মে আজ হুই কার্যবাহি কি সমীক্ষা শুনিয়ে। পহলে লোকসভা। लेखक हैं यूनिवार्ता के वरिष्ठ पत्रकार मोहम्मद आजाद। लोकसभा में विपक्षी दलों के सदस्यों ने पेपर लीक के मुद्दे पर आज भारी हंगामा किया, जिसके कारण कार्यवाही दिन भर के लिए स्थगित कर दी गई। संसदीय कार्य मंत्री किरेन रिजिजू ने कहा कि सरकार ने कल भी सदन चलने देने के लिए विपक्षी सदस्यों से अपील की थी। कांग्रेस और विपक्ष के अन्य दलों के नेताओं से उन्होंने व्यक्तिगत स्तर पर बातें की हैं कि आपका जो सुझाव है उस पर लोकसभा अध्यक्ष के माध्यम से सरकार चर्चा करने

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु और एयरमैन मेडिकल असिस्टेंट बनने के लिए जल्दी रजिस्टर करें। रजिस्ट्रेशन 26 जुलाई 2026 को बंद हो जाएंगे। अधिक जानकारी के लिए www.ieefrecruitment.edcil.co.in पर जाएं।
2: बोलबेन आपनी, सुनबो आमरा, सुनछेन आपनार कथा, आपनार कथा 100.1 FM गोल्डे আপনার কথা 100.1 FM গোল্ডে।
3: স্টুডিওর ঘড়ির কাঁটা প্রতিদিন রাতের মতোই ঠিক 8:10 ঘর ছুঁয়ে গেছে, আর সেজন্যই আমরা চলে এসেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান আপনার কথা নিয়ে। আপনার কথা অনুষ্ঠানে প্রত্যেক দিনের মতোই আজও একটি বিষয় রেখেছি, আর যে বিষয়টা নিয়ে কথা বলবেন, ফোন করবেন, মেসেজ করবেন বা কমেন্ট করবেন আপনারা, কী সেই বিষয়? পরিবার নাকি পরিবেশ? শিশুদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? আমরা অনেকেই মনে করি যে অবশ্যই পরিবারের ভূমিকা সবথেকে বেশি, কিন্তু শিশুদের সুরক্ষার প্রশ্নে পরিবার যতই এগিয়ে থাকুক না কেন, পরিবেশ যদি সুস্থ স্বাভাবিক না হয় তাহলে বোধহয় শিশুরা সুরক্ষিত থাকতে পারে না। আবার একই রকমভাবে অনেকে হয়তো বলতে পারেন যে পরিবেশ যাই হোক না কেন, বাড়ির যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, পরিবারের সদস্যরা রয়েছেন, তাঁরা যদি সঠিক পথে দিক নির্দেশ করেন তবেই শিশুটি আগামী দিনে সুরক্ষিত থাকতে পারে। নানান রকম কথা, নানান রকম মন্তব্য, নানান রকম মতামত, চিন্তা ভাবনা সবটা উঠে আসবে আপনাদের মাধ্যমে। কিভাবে উঠে আসবে সেটা জানিয়ে দিই, 2248-8085 টেলিফোন নাম্বার সকলেরই জানা, সেখানে ফোন করে জানাতে পারেন আপনার কথায় আপনার মতামত, এবং তার পাশাপাশি জানাতে পারেন SMS বা হোয়াটসঅ্যাপ করে 9903059992 নম্বরে। তবে হ্যাঁ, সকলকে দুটো রিকোয়েস্ট করব। এক নম্বর রিকোয়েস্ট হচ্ছে, যিনি কথা বলবেন ফোন করে বা যিনি মেসেজ করবেন বা কমেন্ট করবেন, অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করবেন বা একটু ছোট্ট করে মেসেজ পাঠাবেন, তাহলে সবার মেসেজ পড়া সম্ভব হয়। আর সেই সাথে যিনি ফোন করবেন তিনি প্লিজ মেসেজ বা কমেন্ট করবেন না, বা যিনি মেসেজ বা কমেন্ট করছেন তাঁকে অনুরোধ ফোন না করার জন্য। আরও একটা মাধ্যমের আপনারা আপনাদের মতামত ছেড়ে যেতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকে আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করা হয়েছে, যদিও সেখানে আমার নামটা একটু ভুলবশত আমাদেরই আর এক বন্ধু শ্রাবস্তির নাম পড়ে গিয়েছে, অর্থাৎ আমি রয়েছি আজ আপনাদের সঙ্গে দেবারতি, এবং সেই সাথে রয়েছে রাজর্ষী। তো রাজর্ষী আর দেবারতির পোস্টার সহ, না দেবারতির পোস্টার পাবেন না, শ্রাবস্তির পোস্টার পাবেন আপনার কথার 23 জুলাইতে যে পোস্টার শেয়ার করা আছে, সেখানে কমেন্ট বক্সে এসে আপনি কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের কি মতামত। আর এই বিষয়ে সরাসরি বরং আমরা চোখ রাখি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে, আর দেখে নিই কোন কোন বন্ধুরা কী কী কমেন্ট করেছেন।

প্রথমেই পড়ব যে বন্ধুর মেসেজ, তিনি হচ্ছেন আমাদের পুরনো একজন বন্ধু, যিনি কমেন্ট করেছেন, মেসেজ নয় কমেন্ট করেছেন আমাদের ফেসবুক পেজে। দেখি কি লিখছেন। লিখছেন আমাদের বন্ধু সৌভিক সরকার কসবা হালতু থেকে। তিনি লিখছেন, শিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার এবং পরিবেশ দুয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে শিশুর জীবনে প্রথম বিদ্যালয় হল পরিবার। পরিবারের কাছ থেকেই সে ভালো মন্দের পার্থক্য, শৃঙ্খলা, মূল্যবোধ, ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি অর্জন করে। সচেতন ও স্নেহশীল পরিবার

শিশুকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুরক্ষিত রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অন্যদিকে পরিবার থেকে বেরিয়ে শিশুর বিকাশে সমাজ, বিদ্যালয়, বন্ধু, পরিবেশ এবং ডিজিটাল পরিবেশও গভীর প্রভাব ফেলে। যদি এই পরিবেশ নিরাপদ, ইতিবাচক ও সহায়ক হয়, তাহলে শিশুর আত্মবিশ্বাস, নৈতিকতা এবং ব্যক্তিত্ব সুন্দরভাবে গড়ে ওঠে। তাই পরিবার ও পরিবেশ দুটিই অপরিহার্য, তবে শিশুর সুরক্ষার ভিত্তি স্থাপন করে পরিবার। একটি ভালো পরিবারই শিশুকে এমনভাবে গড়ে তোলে যাতে সে বাইরের পরিবেশের ভালো দিক গ্রহণ করতে এবং খারাপ দিক থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। তাই বলা যায়, শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি, আর সেই সুরক্ষাকে আরও শক্তিশালী করে একটি সুস্থ ও সচেতন সামাজিক পরিবেশ। কসবা হালতু থেকে লিখেছে সৌভিক সরকার। পরের বন্ধু লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। তিনি লিখেছেন, ফুল যদি হয় একটি শাখায় দুটি, কাকে ফেলে দেবে, কাকে ভালোবাসবে, কাকে ভালোবেসে আঁচলে জড়ায় এনেবে। একটি মায়ের দুটি সন্তান আদরে সোহাগে বেড়ে ওঠে, ছোট আর বড় মন্দ ভালো মায়ের চোখে থাকে না কো মোটে। পরিবার আর পরিবেশ নেই দূরত্ব ব্যবধান, ওরা একটি মায়ের যেন দুটি সন্তান। বরাবরের মতোই কবিতার মাধ্যমে লিখেছেন তার মতামত আত্রাই বাংলাদেশ থেকে কাজী আবু জাফর। আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকে আপনার কথা অনুষ্ঠানে যে পোস্টার শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের যে কমেন্ট লিখে রেখেছেন সেগুলোই এই মুহূর্তে পড়ছি। আশিস জানা লিখেছেন বারুইপুর থেকে। তিনি লিখছেন, শিশুদের সুরক্ষার ক্ষেত্রে পরিবেশ এবং পরিবার দুজনার ভূমিকাই গুরুত্বপূর্ণ এবং একটি অপরটির পরিপূরক। তবে যদি তুলনামূলকভাবে দেখতে হয় তাহলে পরিবারের ভূমিকা সবথেকে বেশি এবং এটি প্রাথমিক, কারণ পরিবারের ভূমিকা বেশি। এক নম্বর, শিশু জন্মের পর প্রথম কয়েক বছর সম্পূর্ণ পরিবারের উপর নির্ভরশীল থাকে, পরিবারের কাছ থেকে সে ভালো মন্দের প্রথম শিক্ষা পায়। দ্বিতীয়ত, মা বাবা এবং পরিবারের ভালোবাসাই তাকে ফার্স্ট সুরক্ষার ফিলিং জাগিয়ে তোলে। খুব ভালো লিখেছেন ছোট্ট করে আশিস জানা বারুইপুর থেকে। দীনেশ নস্কর লিখছেন বালি হাওড়া থেকে। তিনি লিখছেন, দুটোরই দরকার আছে, তবে ঘরের পরিবেশটা বেশি, বাড়িতে ঝগড়াঝাটি না হয় এগুলো লক্ষ্য রাখতে হবে, বাচ্চাদের ছোট মনে খুব প্রভাব পড়ে। বড়রা যদি সম্মান দেয় গুরুজনদের, বাচ্চারা সেটাই শিখবে। বাচ্চারা ঠাকুমা দাদু সবাইকে চায়, এদের যদি বৃদ্ধাশ্রমে রাখা হয় বাচ্চার ছোট মনে প্রভাব পড়ে। আপনি যখন বয়স হবে ও আপনাকে ঠিক এইভাবেই রেখে আসবে। এগুলো ঘরের পরিবেশ, বাইরের পরিবেশ তো আছেই, সেখানে ভালো খারাপ সব রকমের মানুষ পাওয়া যায়, তাই ঘরের পরিবেশ ঠিক রাখতে হবে।

চলে আসব পরের কমেন্টে। শুভ্রা ভট্টাচার্য লিখছেন বাসদ্রোণী কলকাতা 70 থেকে। তিনি লিখেছেন, আমার মতে একটি শিশুর সুরক্ষায় পরিবার হলো তার ভিত আর পরিবেশ হলো তার ছাদ, দুটোরই ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। তবে শুরুটা অবশ্যই পরিবার থেকে হয়। পরিবার হলো শিশুর প্রথম দুর্গ। মা বাবার ভালোবাসা, সঠিক শিক্ষা এবং সজাগ দৃষ্টি শিশুকে যে কোনো বিপদের হাত থেকে আগলে রাখে। পরিবারই শিশুকে ভালো মন্দের তফাত শেখায়, যা তাকে বাইরের দুনিয়ায় সুরক্ষিত থাকতে সাহায্য করে। কিন্তু শিশু তো শুধু ঘরের চার দেয়ালের মধ্যে বড় হয় না, সে যখন বাইরে বের হয় তখন চারপাশের মানুষ, সমাজ, স্কুল এবং ইন্টারনেটের জগৎ অর্থাৎ পরিবেশ তার উপর বিশাল প্রভাব ফেলে। পরিবেশ যদি নিরাপদ, সুস্থ এবং কুসংস্কারমুক্ত না হয়, তবে শুধু পরিবারের একার পক্ষে শিশুকে পুরোপুরি সুরক্ষা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই পরিশেষে বলবো, পরিবার যদি চায় সুরক্ষার পাঠ, পরিবেশকে হতে হবে সেই সুরক্ষার মাঠ। ঘরের শিক্ষার সাথে

0: বাইরের সুস্থ পরিবেশের মেলবন্ধন ঘটলেই আমাদের শিশুরা শতভাগ নিরাপদ থাকবে। শুভ্রা ভট্টাচার্য বার্জনী কলকাতা 70 থেকে লিখেছেন তাঁর এই কমেন্ট। আমাদের বন্ধুরা ফেসবুক পেজে কমেন্ট করছেন, সেই সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9903055992 নাম্বারেও আপনারা মেসেজ করে জানাচ্ছেন, আর সেই সাথে আপনারা ফোনেও চলে আসছেন। সরাসরি দেখে নিই কে রয়েছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সারাপুর থেকে অসুস্থ
0: বলুন অসীম বাবু
1: বলছি যে শিশুদের সুরক্ষা ও পরিবেশ, বাড়ির পরিবেশ যদি ভালো হয় তাহলে আমার দুটো মেয়ে ছিল, মানে বাড়ির পরিবেশ ভালো হলে তারাও ভালো হবে। আর সুরক্ষার ক্ষেত্রে কিছু মানুষের সঙ্গে আমাদের যেমন স্কুল যায়, আমার সব রাস্তায় মানে অনেক জনের গান শোনার দোকানদার এবং মানুষের সঙ্গে যদি আমি মেলামেশা করি, দেখবেন বাইরে এখনকার দিন সময় হয়তো আমার মেয়ে পরীক্ষা দিয়ে আসছে, গাছ থেকে কেউ বলছে হ্যালো কি পরীক্ষা হলো, এইসব টোন ঠিকঠাকই হয়। তা তো সেক্ষেত্রে পাড়ার কিছু লোক মানুষের সঙ্গে আমার জানাশোনার কাউকে বললাম, সে সেটা আমাদেরকে কিচ্ছু করতো না। এবং বাড়ির পরিবেশ যদি ভালো হয় শিশুও খুব ভালোভাবে বড় হয়ে উঠবে, তাদের কিছুই অসুবিধা হবে না। নমস্কার।
0: ঠিক তাই, খুব সুন্দর বললেন আপনি, সত্যি তাই। এভাবে আমরা অনেকেই ভাবি না, তো এভাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু সত্যি আমি আপনি আমরা প্রত্যেকে সুরক্ষিত থাকব, ভালো থাকব এবং সুস্থভাবে বাঁচতেও পারব। আমরা আবারও একটা টেলিফোনে চলে যাব, দেখি আমাদের সঙ্গে কে রয়েছেন, কোথা থেকে বলছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দিদিভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: বলুন প্রবীর বাবু।
2: দিদিভাই, আমরা ঘরে বাচ্চাদেরকে যা শিখাবো, কাদার তাল তো মানে মাটির তাল, আপনি যেভাবে করবেন সেভাবে তৈরি হবে। হ্যাঁ, তো সেই জায়গায় আপনাকে তৈরি করতে হবে বাচ্চাদেরকে নিয়ে, তাকে ভালো জিনিস শেখাতে হবে, ভালো কথা বলতে হবে। এবারে আমি যদি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, ওই বাচ্চাটা যদি দেখে তাহলে কিন্তু সেও আমাকে একদিন বৃদ্ধাশ্রমেই দিয়ে আসবে দিদিভাই। তো সেই জায়গায় আমাদের, আমরা মানুষ, নিজেদের হুঁশটা আমরা ঠিক মতন যদি রাখতে পারি বাচ্চাদের সামনে, বাচ্চারাও তাই শিখবে। এবং এখনকার বাচ্চারা মানে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে দিদিভাই
0: ভীষণ ভাবে,
2: বা পড়াশোনার মাঝে এই যে মোবাইল নিয়ে তারা কিভাবে, একটা বাচ্চাকে আপনি খেতে দেন আর না দেন মোবাইলটা দিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু চুপ করে বসে থাকবে, আর যখনই মোবাইল ছড়িয়ে দেবেন তখনই কান্নাকাটি করবে।
0: ঠিক ঠিক তাই।
2: তবে আমরা নিজেদেরকে আর কি মানে হারিয়ে ফেলছি দিদিভাই, সেটা যেন আমরা যেন করতে পারি, বাবা মারা এইটার দিকে নজর দিতে হবে দাদাভাই। এ দিদিভাই এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন প্রবীর বাবু, সত্যি তাই। আমরা নিজেরা যদি সঠিক পথে না থাকতে পারি তাহলে আমরা বাচ্চাদেরকে কি শিক্ষা দেব? প্রথমেই চলে আসছে এক্ষেত্রে পরিবারের কথা, এবং বাইরের পরিবেশ তো রয়েইছে যে কোনো শিশুর ভালো মন্দ সব দিক দেখার জন্য, কিন্তু পরিবারের সদস্যরা যদি ঠিক না থাকে তাহলে বড়ই মুশকিল। পরের বন্ধুর মেসেজ পড়ব, এসএমএস করেছেন বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ। তিনি লিখছেন, আগে পরিবার পরে পরিবেশ দুটোই দরকার। পরিবার সবসময় শিশুর ভালো চায়, আর ভালো পরিবেশ হলে শিশু খেলাধুলা করতে পারবে, ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে। পায়েল ব্যানার্জি লিখছে বেলঘরিয়া থেকে, আমার মনে হয় পরিবেশ আগে সুস্থ হওয়া দরকার। পরিবেশ হোক সুস্থ, সেখানে যেন অন্যায় না হয়, আর পরিবার শিশুকে শেখায় সকলের পাশে দাঁড়াতে, সঠিক মানুষ হয়ে উঠতে। লিখছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। যাদবপুর থেকে লিখছেন জয়শ্রী দত্ত, বাইরের পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ ঘরের পরিবেশ, অর্থাৎ পারিবারিক শিক্ষা। বাবা মায়ের শিক্ষা বাচ্চাদের আসলে ছোট থেকেই, তারপর স্কুল টিচারের ভালো সুশিক্ষাও প্রয়োজন। স্কুলে পড়াশোনার পাশাপাশি, লিখছেন যাদবপুর থেকে জয়শ্রী দত্ত। এস এম এস এর পর এবার চোখ রাখার পালা আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে সেখানে। তবে তার আগে একটা জরুরি অনুষ্ঠানের ঘোষণা রইল আপনাদের জন্য।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফ এম রেইনবো, এফ এম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফ এম রেইনবো, এফ এম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
5: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold-এ, আপনার কথা 100.1 FM Gold-এ।
0: বারাসাত থেকে বাবাই সিংহ লিখছেন, আজকের বিষয় পরিবার নাকি পরিবেশ, শিশুদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাদের ভূমিকা সবচেয়ে বেশি, এই নিয়ে আমি একটু অন্যদিক তুলে ধরতে চাই। পরিবার তো বটেই, কিন্তু একটা শিশু তো আর সারা জীবন শুধু ঘরের চার দেয়ালের মধ্যে বা বাবা মায়ের আঁচলের তলায় বন্দী থাকে না। বয়স বাড়ার সাথে সাথে তাকে স্কুল, খেলার মাঠ, রাস্তাঘাট সব মিলিয়ে বাইরের পরিবেশেই বেশি সময় কাটাতে হয়। পরিবার যতই ভালো শিক্ষা বা সুরক্ষা দিক না কেন, বাইরের পরিবেশ বা সমাজ যদি সুস্থ না হয়, তাহলে একটা শিশুকে পুরোপুরি নিরাপদে রাখা অসম্ভব। চারপাশের বন্ধুবান্ধব, সোশ্যাল মিডিয়া, পাড়ার মানুষজন, এগুলো একটা শিশুর মনের ওপরে মারাত্মক প্রভাব ফেলে। চারপাশের পরিবেশ যদি কলুষিত হয়, তবে একা পরিবারের পক্ষে সেই নেতিবাচক প্রভাব থেকে শিশুকে বাঁচিয়ে রাখা খুব কঠিন লড়াই হয়ে দাঁড়ায়। তাই আমার মতে শিশুদের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করতে গেলে পরিবারের পাশাপাশি একটা সুস্থ, নিরাপদ ও সচেতন সামাজিক পরিবেশ গড়ে তোলাটা অনেক বেশি জরুরি। বারাসাত থেকে লিখেছেন বাবাই সিংহ। দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন সীমা দাস, লিখছেন শিশুদের সুরক্ষা ও সঠিক বিকাশের ক্ষেত্রে পরিবার এবং পরিবেশ দুটিরই ভূমিকা অনস্বীকার্য। তবে সব দিক বিচার করলে শিশুদের প্রাথমিক ও সবচেয়ে শক্তিশালী সুরক্ষা কবচ হল তার পরিবার। পরিবেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সুরক্ষার মূল দায়িত্ব এবং নিয়ন্ত্রণ থাকে পরিবারের হাতেই। পরিশেষে বলা যায়, শিশুর সুরক্ষায় পরিবার যদি হয় ভেতরের দেওয়াল, তাহলে পরিবেশ হল বাইরের আবহাওয়া। একটি সুরক্ষিত ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য উভয় উপাদানের ইতিবাচক সব

বরাবরের মতোই আরও এক সুন্দর ছন্দবদ্ধ কবিতা, ঠিক যেমনটা লেখেন আমাদের বন্ধু বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন। পরিবেশ অসুরক্ষিত হলে কি করে টিকবে পরিবার, পরিবার অন্ধকারাচ্ছন্ন হলে কোথায় শিশুর বাঁচবার অধিকার। কবির দৃঢ় শপথ ছিল শিশুর বাসযোগ্য করে তোলার, আত্মনিয়ন্ত্রণের অভাবে প্রতিশ্রুতি আজ ছারখার। জন্মলগ্নে শিশুর সেই বাঁধ ভাঙা সুতীব্র চিৎকার, ওরা যেন বলতে চায় দাও বাঁচবার অধিকার। শব্দ দৃশ্য বায়ুর দূষণে কলঙ্কিত গোটা সমাজ, আদৌ নয় শিশুর বাসযোগ্য, হয়নি আমাদের ন্যূনতম লাজ। পরিবেশ যদি এগিয়ে চলার হয় উজ্জ্বল উদাহরণ, শিশুরা থাকবেই ভালো প্রকৃত পারিবারিক শিহরণ। লিখছেন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। পরের বন্ধু লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে, লিখছেন শিশুদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে পরিবেশ অবশ্যই ভালো থাকতে হবে, কিন্তু আবারও দেখতে গেলে পরিবারই তো পরিবেশ সৃষ্টি করবে, অথবা পরিবেশ ভালো থাকতে তো হবেই শিশুদের সুরক্ষার জন্য। আমি ছোটো করেই বললাম, তোমরা ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার। বিজয় দালাল লিখেছে নালিকুল বন্দিপুর হুগলি থেকে। পরের বন্ধু লিখছেন শুভ সন্ধ্যা, শিশুদের দুটোই দরকার, পরিবার এবং পরিবেশ দুটোরই দরকার। বাড়ির পরিবেশ তাদের কন্ট্রোলে রাখতে পারবে, কিন্তু পরিবেশ একটু ছাড়ো ছাড়ো, তবে পরিবারই দরকার বেশি। লিখেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। শিশুর সুরক্ষায় পরিবার নাকি পরিবেশ, এই বিষয়টা নিয়েই কথা বলছেন আপনারা। আর কথা বলছেন কিভাবে, এসএমএস করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, বা আপনারা ফোনে এসে সরাসরি জানাচ্ছেন আপনাদের কথা। পরিবার নাকি পরিবেশ, শিশুদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? ছোট্ট একটা গান রইল আপনাদের জন্য, তারপর ফিরছি আবারও আপনাদের মেসেজ নিয়ে।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ব। অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, তিনি লিখেছেন, প্রিয় আপনার কথা, শিশুর মানসিক সুরক্ষা ও সামগ্রিক নিরাপত্তা প্রধানত পরিবারের থেকেই আসে। পরিবেশ কিছুটা অবদান রাখে, তবে পরিবার যদি নিরক্ষর, অসুস্থ, কলহপ্রবণ হয়, শিশুর সুরক্ষা ব্যাহত হওয়াই স্বাভাবিক। লিখেছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। পরের বন্ধু লিখছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে লিখেছেন, পরিবার হলো শিশুর প্রথম বিদ্যালয় এবং সুরক্ষার প্রাথমিক দুর্গ। বাবা মায়ের ভালোবাসাই শিশুকে সবচেয়ে বড় মানসিক নিরাপত্তা দেয়। ভালো মন্দের প্রথম পাঠ এবং নৈতিকতা শিশু পরিবার থেকেই শেখে। বাইরের পৃথিবী যেমনই হোক, পরিবার শিশুর জন্য এক নিরাপদ ও নিঃশর্ত আশ্রয়স্থল। একটি শিশু গাছ হলে পরিবার হলো তার মূল বা শিকড়। শিকড় মজবুত না হলে গাছ কখনোই ঝড় তুফানে টিকে থাকতে পারে না। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, লিখছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। পরের বন্ধু লিখছেন কিশোর, বালি, হাওড়া থেকে, কাকে ছেড়ে কাকে বলি দুটোরই খুব দরকার, তবে বাড়ির পরিবেশটা একটু ঠিক রাখলেই ভালো। পাড়ার পরিবেশ সেটাও ভালো থাকার খুব দরকার, তবে এখন বাচ্চারা পাড়ায় সেভাবে মেলামেশা করে না, যতটুকু মেলামেশা স্কুলে, ওখান থেকেই ভালো মন্দ শিখবে। যখন বাচ্চারা ছোট থাকে ওদের কৌতূহলটা খুব থাকে, বাইরের কোনো খারাপ কথা শুনতে পেলে সেটা গার্জিয়ানকে এসে জিজ্ঞাসা করে, এই কথাটার মানে কি? আমরা বলি এটা খারাপ কথা, তুমি এইসব কথা শুনবে না। বাচ্চারা একটু বড় হলে ভালো মন্দ সব বুঝে যায়। যতটা পারবেন ঘর থেকে সুশিক্ষা দেবেন, কিছু করার নেই, স্কুল কলেজে বাচ্চাকে তো পড়াতে হবে, লিখছেন বালি, হাওড়া থেকে কিশোর। পরের বন্ধু লিখছেন প্রভাদী ভট্টাচার্য, বেহালা থেকে, লিখেছেন পরিবারই শিশুদের সুরক্ষার প্রধান স্থান, খাদ্য, বস্ত্র, বাস আর শিক্ষার আলোদান। পরিবেশ যতই ভালো হোক, আছে ভয়, পরিবারে সততার যদি অভাব হয়। পরিবারই ভিত্তিভূমি পরিবেশ নয়, পরিবারেই শিশু সুরক্ষিত, নেই সংশয়।
2: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি, সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: যাদবেন্দ্র পণ্ডা লিখছেন জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, তিনি লিখেছেন শিশুর সুরক্ষায় পরি

পরিবার এবং পরিবেশ উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। পরিবার হলো শিশুর প্রথম পাঠশালা। মায়ের কোল এবং পারিবারিক পরিবেশই শিশুকে সবচেয়ে বড় মানসিক ও শারীরিক সুরক্ষা দেয়। তবে শিশু বড় হওয়ার পর পরিবেশ, সমাজ, বিদ্যালয়, গণমাধ্যম ও চারপাশের মানুষ শিশুর বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পরিবার হলো বীজ, পরিবেশ হলো মাটি। বীজ যতই ভালো হোক, মাটি যদি উর্বর ও নিরাপদ না হয়, তবে গাছ সুন্দরভাবে বাড়তে পারে না। পরিশেষে বলি, পরিবার শিশুকে ভেতর থেকে শক্তিশালী করে আর পরিবেশ তাকে বাইরে থেকে সুরক্ষা দেয়। একটিকে ছাড়া অন্যটি অসম্পূর্ণ। আপনারা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত লিখছেন, আমার মতে পরিবারের ভূমিকা সব থেকে বেশি। শিশুর প্রথম নিরাপদ আশ্রয় বাবা মা, যেখানে সরাসরি যত্ন, নজরদারি ও মূল্যবোধ শেখায়। আর পরিবেশ হলো স্কুল, সমাজ, বন্ধুরা, যারা পরোক্ষভাবে প্রভাব ফেলে। শেষ কথা হলো, আমার মতে শিশুর সুরক্ষার ভিত তৈরি হয় পরিবার থেকে, আর পরিবেশ সেটাকে সহায়তা করে। কার্তিক মণ্ডল লিখছেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর দাউদপুর থেকে, শিশুর নিরাপত্তায় প্রথম আশ্রয় পরিবার, কারণ সেখানেই সে ভালোবাসা, স্নেহ ও মূল্যবোধের শিক্ষা পায়। তবে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশও শিশুর সঠিক বিকাশের সমান গুরুত্বপূর্ণ। পরিবার যতই সচেতন হোক, যদি সমাজ ও চারপাশের পরিবেশ অনিরাপদ হয়, তাহলে শিশুর সুরক্ষা বিঘ্নিত হতে পারে। আবার সুন্দর পরিবেশও পরিবারের দায়িত্বশীলতার অভাব পূরণ করতে পারে না। আমি মনে করি পরিবার ও পরিবেশ উভয়ই একে অপরের পরিপূরক। পরের বন্ধু মেসেজ করছেন, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, শিশু কেন, পৃথিবীর যে কোনো সুরুচিপূর্ণ মানুষ হওয়ার পেছনে পরিবারের ভূমিকা অপরিসীম। বাড়ির বাইরের পরিবেশ যতই ভালো হোক না কেন, ঘরের পরিবেশ না ভালো না হলে বাইরের সুন্দর পরিবেশও তার সৌন্দর্য হারায়। কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন সংঘমিত্রা ঘোষ। পরের বন্ধু লিখছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখেছেন, শিশুরা বেশি সময় থাকে পরিবারের কাছে, সেক্ষেত্রে সুরক্ষায় পরিবারের ভূমিকা তো আছেই, কিন্তু পরিবেশের ভূমিকাও আছে তাদের সুরক্ষায়। পরের বন্ধুর মেসেজ এস এন মণ্ডলব্যাপী কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখেছেন, পরিবার শিশুদের মূল্যবোধ নৈতিক শিক্ষা শেখায়, উভয়েরই সমান ভূমিকা বা দায় আছে। ভালো মন্দের তফাত বোঝায় পরিবার। পরিবারে মা বাবারা, বড়রা বাহ্যিক সমস্যা সম্পর্কে শিশুদের সাবধান করে ও সচেতনতা বাড়ায়। অন্যদিকে পরিবেশ যদি ভালো হয়, অপরাধ মুক্ত মানসিকতা, উন্নত শিক্ষা, কর্মসংস্থান ও আইন ব্যবস্থা বড় ভূমিকা রাখে শিশুর সুরক্ষায়। তবু বলি, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রথমে পরিবারকে বড় দায়িত্ব পালন করতেই হবে। মেসেজ পড়তে পড়তে ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বাঁকুড়া থেকে শঙ্খ অধিকারী মেসেজ করেছিলেন, উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী মেসেজ করেছিলেন, কিন্তু সময় অভাবে তার পড়া হলো না। তবে আসছি আবারও ঠিক 9:30 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।

0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা, আয়কর বিভাগ, ভারত সরকার।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM Gold.
1: আপনি শুনছেন 100.1 FM Gold. শুরু হয়ে গেল গানে গানে বাজিমাত, আপনাদের সাথে দেবারতী আর রাজর্ষী। গানে গানে বাজিমাত মানে গানের ওপর হরেক প্রশ্ন, আর থাকে আপনার পছন্দের গান শোনার সেগমেন্ট শোনাতে এ গান।

বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। সময় এখন থেকে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: শুনছেন গানে গানে বাজিমাত, গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা।
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা।
3: ঠাকুর পাপ দেয় জানো তো, এবং ঠাকুর পাপ দেয় কখন বলো, যখন গলা ভেঙে যায়।
4: ঠাকুর তোমাকেও পাপ দিয়েছে।
3: কেন?
4: কারণ তুমি পাশে বসে বসে মিচকি মিচকি হেসে গেলে আমার এই গলা খারাপ দেখে। ওই যে বলে না, হাতি যখন কাদায় পড়ে মশাও তখন লাঠি মারে।
3: এই যে হাতি নিজেকে তুমি বলছো,
4: এবং তোমাকে মশা বলছি।
3: না সেটা বড় কথা না,
4: আমাকে নিজেকে হাতি বলতে দোষ নেই, কিন্তু তোমাকে তো মশা বলছি।
3: ও আচ্ছা।
4: এবং তুমি তো মশার মতোই পে করে পিন পিন পিন করতে থাকো। ভাগ্যিস তুমি গান গাও না, গান শোনাও।
3: ট্রাই করবো।
4: না প্লিজ,
3: প্রশ্ন কিসের প্রশ্ন?
4: চিনতে পারো কিনা রাউন্ডের প্রথম ক্লু দেব।
3: মানে আবার আপনার উপর অত্যাচার? মানে কোন মানে বৃহস্পতি
4: আমার গলার উপর অত্যাচার চলছে, আর আমি বন্ধুদের উপর একটু এইটুকু ভালোবাসাময় অত্যাচার করব না?
3: ভালোবাসাময় অত্যাচার মানে কি? ভাষার বাধুনী ভাবুন, মানে ভাবা যায় না।
4: উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় মান্নাদের কণ্ঠে গাওয়া গান,
3: এটা হচ্ছে ক্লু,
4: প্রথম ক্লু।
3: হ্যাঁ
4: অনেক কিছু বলেছি একটা ক্লু।
3: ভারতের পুরুষ মানুষ কাকে সবচেয়ে বেশি ভয় পায়?
4: এই রে, সে তো বাড়িতে থাকে আর কি।
3: ঠিকই বলেছ।
4: তো সেই বাড়িতে যারা থাকে তাদের মধ্যে একজন বন্ধু তার বাড়িতে থাকা মানুষটির জন্য পছন্দের একটি গান শোনানোর অনুরোধ জানিয়েছেন।
3: কোন রাউন্ডে?

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, শুনছেন FM Gold.

0: ছেলেটার মনটা মাতাল হওয়া।
1: কল্যাণী থেকে কমলেশ পাত্র লিখেছেন তার ওয়াইফের পছন্দের শিল্পীর কণ্ঠে মুকেশজির কণ্ঠে এই গানের অনুরোধ।

0: গানে বাজিমাত, গানে গানে বাজিমাত। চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা।
2: আপনি কি চিনতে পেরেছেন পর্যন্ত? আপনি দেবারতিকে কখনো চিনতে পেরেছেন? এই যে গলা শুনে আপনি চিনতেন, আপনি গলা শুনে চিনতেন, হ্যাঁ, এখন বাড়ির লোকই বুঝতে পারে না যে ফোনে হয়তো কথা বলছে, কাকিমাকে বলছে যে আমি আকাশবাণী পৌঁছে গেছি, কে তুই, কে,
1: কি অবস্থা,
2: আপনারা
1: চেনার চেষ্টা করতে থাকুন। আর চেনার জন্য যে চেষ্টাগুলো আপনারা করছেন এখনো পর্যন্ত ঠিক না ভুল, সে প্রসঙ্গে আসবো পরে। প্রথম ক্লুটা আরো একবার দিয়ে তারপর দ্বিতীয় ক্লুতে বড়।
2: কিভাবে টক টাইমটা নষ্ট করছে?
1: বাংলা সিনেমায় মান্নাদের গান, সাদা কালো বাংলা সিনেমা, যেখানে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই অভিনয় করেছেন।
2: বেশ,
1: দ্বিতীয় ক্লু হচ্ছে এই সিনেমাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে।
2: বেশ,
1: আর বলবো না,
2: হ্যাঁ,
1: আবার তো তিন নম্বর ক্লুতে এসে বলবো।
2: ও, কিরকম আমার মনে হচ্ছে মানে আমি দেবদাস হয়ে যাই, যাই না, কিন্তু আমি একটু গান শুনতে চাই।
1: এ জীবনে হলো না, আপাতত আপনাদের জন্য রইলো।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: তাহলে এই কথা রইল
4: কি, তুমি দেবদাস হয়ে যাচ্ছ?
3: হয়ে তো গেছি।
4: থাক, আরও পাশে আমি বসে আছি তো, মানে কিছুক্ষণ বাদে এমনি মনে হচ্ছে দেবদাস হয়ে বেরিয়ে টেরিয়ে চলে যাবে, কিন্তু সেসব তো করা যাবে না।
3: মান্নাদের গান, সাদা কালো বাংলা সিনেমা,
4: কারণ বারোটা
3: উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি একটা কথা বলছি, গুরুজনরা কথা বললে তার মধ্যে কথা বলতে
4: ভুল ট্র্যাকে মানুষকে নিয়ে যাচ্ছ, সেই জন্য তো তোমাকে আমি মাঝখান থেকে ধরে রাখছি।
3: আমি কডলাইনের ট্রেনে চড়তে ভালোবাসি, তার কারণ ওই কডলাইনের ট্রেনের ঝালমুড়ি বিক্রি করে এবং ঝালমুড়িতে বিশাল বড় নারকেল দেয়।
4: সেই নারকেলটা লোভে লোভে তুমি ঝালমুড়ি খাও।
3: হ্যাঁ,
4: মানে 10 টাকা ঝালমুড়ি 25 টাকা হলেও খাও।
3: 25 টাকা?
4: 30 টাকা দিয়ে খাও
3: না। আমি সবসময় বলি যে কাকু, ঝালমুড়ি তো তুমি তৈরি করছো, বাকিদের তো দেবে, আমাকে এক মুঠো দাও,
4: আমি টেস্ট করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। কিন্তু নারকেলটা দিও।
3: হ্যাঁ, নারকেলটা দিও।
4: বলছি প্রথম ক্লুতে আমরা যাই।
3: যাও, এই যে বলছিলাম তুমি আমার টকটাই আটকে দিলে।
4: উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় মান্নাদের গান। সিনেমার কাহিনীকার ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার কাহিনী অবলম্বনেই তৈরি হয়েছিল এই সিনেমাটি। মানে
3: কাহিনীকারের কাহিনী নিয়েই সিনেমা হয়, এটা নতুন করে আবার বাংলা ভাষায়
4: আমি একটু বেশি কথা বলবো আজকে।
3: আচ্ছা,
4: এই গানের গীত রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম এবং সুর সংযোজন করেছিলেন কালীপদ সেন। সিনেমায় গানের সিচুয়েশনটা ছিল একটা বিয়ের বাসর, দৃশ্যে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, কল্যাণী মণ্ডল।
3: এবং দৃশ্যে একটা মজার ব্যাপার ছিল, যেহেতু বাসরের দৃশ্য, সেখানে লিলি চক্রবর্তী এসে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা রায়ের আবার গাঁট ছড়াটা বেঁধে দিলেন
4: একদম। কিন্তু সেই গানে লিপকে দিয়েছিলেন
3: দীপঙ্কর দে,
4: না উত্তম কুমারও না, ঠিক তাই, দীপঙ্কর দে সেই গানে লিপ দিয়েছিল।
3: তুমি প্রশ্ন করেছো, পাশে আমি প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, উত্তরপত্র দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি তখন বলবো
4: সবকিছু লিক হয়ে গেল আর কি।
3: এবং দেখো, মানে টুকলিটা হচ্ছে আমাদের স্কুলগত জন্মগত অধিকার।
4: যাক, তুমি স্বীকার করছো। তাহলে এবার আপনাদের জন্য আসছে আরো একবার

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু, যাই হোক তুমি ক্লুগুলো আরো একবার তাড়াতাড়ি বলো।
4: বেশ, ক্লুগুলো একবার ঝটপট দিয়ে দিই। প্রথম ক্লু দিয়েছিলাম উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় মান্নাদের কণ্ঠে গান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সিনেমা তৈরি হয়েছিল। গানের গীত রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম আর সুর সংযোজন করেছিলেন কালীপদ সেন। গানের সিচুয়েশন ছিল বিয়ের বাসর ঘরের, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, কল্যাণী মণ্ডল ছিলেন। লিপ দিয়েছিলেন দীপঙ্কর দে।
3: আর দর্পচূর্ণ সিনেমা সেই গান আমরা শুনবো, কিন্তু যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম।
4: বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে সঠিক উত্তর দিয়েছেন, শহীদুল ইসলাম নদিয়া থেকে সঠিক উত্তর দিয়েছেন, নৈহাটি থেকে তানিয়া বিশ্বাস সঠিক উত্তর দিয়েছেন, এবং কমলেশ পাত্র কল্যাণী থেকে দিয়েছেন সঠিক উত্তর।
3: বেশ, আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা অবশ্যই আপনাদের সবার জন্য।

রাজহরি। সময়ের সাথে সাথে হারিয়ে যায় অনেক কিছু, থেকে যায় গান। এমনই একটি হারানো দিনের গান শুনব আমরা। আপনাকে বলতে হবে গানের শিল্পীর নাম কি। উত্তর পাঠাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। প্রথমে লিখবেন উত্তর, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন, আর মেসেজটা সেন্ড করবেন 9903059992 নম্বরে। সোনাঝুরি।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে। শুনবেন দর্প চূর্ণ সিনেমার গান মান্নাদের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্র নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। নিটের প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি করে দিতে হয়। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। গুজরাটের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যাহত। প্রধানমন্ত্রী আজ গুজরাটের মুখ্যমন্ত্রীকে টেলিফোন করে রাজ্যের দুর্যোগ পরিস্থিতির খোঁজ খবর নেন। জাতীয় সম্প্রচার দিবসের শততম বর্ষে পদার্পণ। হারারেতে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আজ ভারত 7 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। 23তম কমনওয়েলথ গেমস আজ গ্লাসগোয় শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি সুনিশ্চিত করতে সরকার শীঘ্রই ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় আর কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয় বলেও মত প্রকাশ করেন তিনি। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও প্রধানমন্ত্রী জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎই মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘণ্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয়।
1: টু দি মিডিয়া, ইট ইজ মাই হাম্বল অপিল টু দি স্টুডেন্টস অন এজিটেশন দ্যাট দি গভর্নমেন্ট ইজ রেডি ফর টকস হোয়েন এভার ইউ ওয়ান্ট অ্যাট হুইচ এভার আওয়ার অফ দি ডে অ্যান্ড ফর অ্যাজ মাচ লেন্থ অফ টাইম দ্যাট ইউ উইশ টু। উই আর রেডি টু ডিসকাস দি ইস্যু অন হুইচ দি এজিটেশন হ্যাজ হ্যাপন অ্যান্ড অল দি আদার রিলেটেড ইস্যুজ অ্যাজ ওয়েল উইথ অ্যান ওপেন মাইন্ড অ্যান্ড দি টকস ক্যান বি হেল্ড অ্যাট দি রেজিডেন্স অফ শ্রী নড্ডা বিকজ দি টকস উইল বি লেড বাই the health minister of india and the senior leader shri nadda ji and of course I will be accompanying him the talks could be held at shri nadda ji's residence or at a office
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে এবং লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আজ সমাজমাধ্যমে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে, তৈরি করা হয়েছে রাষ্ট্রবিরোধী উন্মাদনা। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2টায় লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসার দিলীপ শইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11টা পর্যন্ত মুলতুবি করে দেন তিনি। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের দলের নেতা মল্লিকার্জুন খড়গে জানান, বিরোধী দলও আলোচনায় রাজি, কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশা উপকূলের APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কুশার সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে এই প্রথম পরীক্ষাটি এমন একটি ইলেকট্রনিক লক্ষ্যের বিরুদ্ধে চালানো হয়েছিল যা উচ্চ গতি ও উচ্চতায় থাকা আকাশপথের সেই লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করেছে। কুশা মিসাইল সিস্টেমটি বিশাল পরিসর ও উচ্চতা জুড়ে যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র চালকবিহীন আকাশযান এবং শত্রুপক্ষের বড় আকারের বিমানসহ আকাশপথের নানাবিধ হুমকিকে নিষ্ক্রিয় করতে সক্ষম। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচিনি প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোশর ডান। তিনি কিছুক্ষণের মধ্যেই রোমানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বাড়ানোই মূল লক্ষ্য।
2: आर्थिक सहयोग हमारी साझेदारी का एक महत्वपूर्ण स्तंभ है। हमने व्यापार और निवेश को बढ़ावा देंगे, सप्लाई चेन को मजबूत बनाने तथा दोनों देशों के उद्योग जगत के बीच घनिष्ठ सहयोग को प्रोत्साहित करने पर सहमति व्यक्त की। हमने अगले 3 वर्षों में द्विपक्षीय व्यापार को दुगुना करने का भी लक्ष्य निर्धारित किया है।
0: एक खबर अपना सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গুজরাটের বিভিন্ন অংশে, বিশেষ করে দক্ষিণ গুজরাট অঞ্চলে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহর ও গ্রাম প্লাবিত হওয়ায় রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। ভালসাদ, সুরাট ও নবসারী সহ বৃষ্টি কবলিত জেলাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাজ্যের দুর্যোগ পরিস্থিতির খোঁজ খবর নেন। ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে ত্রাণ ও উদ্ধার কাজ এবং নাগরিকদের সুরক্ষার জন্য কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রক সারা দেশে বর্ষাকালীন পরিস্থিতির ওপর সক্রিয়ভাবে নজর রাখছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তারা প্রয়োজনীয় সবরকম সহায়তা প্রদান করছে। কাঠির উপর দিয়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল উল্টো রথ। পুরীর গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা দেবীর রথ নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। হুগলির গুপ্তিপাড়ায় আজ চলে ভান্ডার লুট উৎসব। চলে উল্টো রথের আগের দিন জগন্নাথদেবের ভোগ প্রসাদ লুট হয় এখানে। আজ জাতীয় সম্প্রচার দিবস। দিনটির শততম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী দ্বিবেদী বলেন, প্রসার ভারতীর দেশ ও বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য সমস্ত রকম বিনোদন, তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের কাজ চালিয়ে যাবে।
3: आज से 99 साल पहले पहली बार एक ऑर्गेनाइज्ड रेडियो ब्रॉडकास्ट भारत में किया गया, तत्कालीन बम्बई, आज जिसे हम मुंबई के नाम से जानते हैं। और ये दिन हमारे लिए एक मौका है उस दिन को याद करने का, स्मरण करने का, और साथ ही साथ प्रसार भारती की तरफ से अपने आप को राष्ट्र के प्रति और हमारे श्रोताओं और दर्शकों के प्रति अपने मेहनत को, अपने एफर्ट्स को दोबारा डेडिकेट करने के लिए।
0: হারারে স্পোর্টস ক্লাবে আজ প্রথম টি-20 ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায়। জিম্বাবুয়ে 20 ওভারে 7 উইকেটে 125 রান তোলে। রান তাড়া করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 13 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। খবর শেষ হলো এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি দেবারতী আর রাজর্ষী। নিউজের আগে ছিল সোনাঝুরি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে। সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিন গানের অংশ, সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরও একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান।

0: 1940-এর মুক্তিপ্রাপ্ত ডাক্তারের গান, শিল্পী ভারতী দেবী। গানের গীতিকার ছিলেন অজয় ভট্টাচার্য এবং সুরকার ছিলেন পঙ্কজ মল্লিক। সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে থাকলো ললিতা ধর চৌধুরীর গলায় এই মিষ্টি গান।
1: ছোট চিঠি লাগে তবু মিষ্টি।

গান শুনতে শুনতে চলে এলাম সঠিক উত্তরদাতাদের নাম নিয়ে। আমাদের যে সমস্ত বন্ধুরা সঠিকভাবে চিনে নিয়েছেন ভারতী দেবীর কণ্ঠস্বর, তারা হচ্ছেন মৌমিতা মান্না ক্যানিং থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, দোলন ভট্টাচার্য উত্তরপাড়া থেকে, মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে এবং তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাঁদের প্রত্যেকের জন্য রইল এটা।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনই ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যাঁ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
2: শুনছেন 100.1 FM Gold, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট সোনাতে গান।

আজ শোনাতে গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় রেট্রো বাংলা সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

شورو بنجان شورو بنجان এবার সুরব এঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল

যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, মৌমিতা মান্না ঝড়খালি ক্যানিং থেকে সঠিক উত্তর দিয়েছেন, রুমা দত্ত নিউ টাউন থেকে সঠিক উত্তর দিয়েছেন, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে সঠিক উত্তর দিয়েছেন, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে সঠিক উত্তর দিয়েছেন এবং তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে সঠিক উত্তর দিয়েছেন। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।

0: সোনাতে এই গান রাউন্ডের পরবর্তী পর্বে আবারও আমরা চলে এসেছি, যেখানে আপনারা শুনবেন বাংলা রেট্রো ছায়া ছবির গানের অনুরোধের গান। প্রথম বন্ধু সোনালী কালীঘাট রোড থেকে অনুরোধ করেছেন কিশোর কুমারের কণ্ঠে এই গানে, রইল সে গান সবার জন্য।
1: সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

কিশোর কুমারের কণ্ঠে আপনারা শুনছিলেন সেই নেই তবু নামতার সিংহ, আর এই মুহূর্তে আশা ভোসলের কণ্ঠে আরও একটি ছায়াছবির গান মেঘ কালো ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন কবিতা দাস বাঘা যতীন থেকে।

পরের গানের অনুরোধ করেছেন আমাদের বন্ধু তনুজা ঘোষ নবদ্বীপ থেকে, এবং তার পাশাপাশি সেই একই সিনেমা থেকে অর্থাৎ দেয়া নেয়া ছায়াছবি থেকে আরও একটি গানের অনুরোধ জানিয়েছিলেন স্বাগত পাল সুরজ পাল আমতলা থেকে। তবে দুজনের পছন্দ মিলিয়ে দেয়া নেয়া ছবি থেকে রইল শ্যামল মিত্রের কণ্ঠে এই গান।

0: গাইতে বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: পরের গান শুনছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবির নাম পিতাপুত্র, আর অনুরোধ জানিয়েছেন বজবজ থেকে অদিতি মিত্র।

মান্নাদের কণ্ঠে এই গান শুনতে শুনতেই চলে যাব আজকের শোনাতে এই গানের এই পর্বের অনুরোধের শেষ গানে। আর সে গানের অনুরোধে জানিয়েছেন শরমা দাস কলকাতা থেকে। সবিতা চৌধুরীর কণ্ঠে ব্যাপিকা বিদ্যা ছায়াছবি থেকে তার পছন্দের গান রইল সবার জন্য।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সঙ্গে আছি রাজর্ষি আর দেবারতি। নিউজের আগে প্রশ্ন ছিল চিত্রধ্বনি রাউন্ডের।
3: চিত্রধ্বনি,
4: চিত্রধ্বনি।
2: আজ চিত্রধ্বনি রাউন্ডে শুনেছিলেন এই সংলাপ।
5: কিছু বুঝতে পারলে? আসল ব্যাপারটা কি জানো,
6: হোটেলে বোর্ডারদের বদলে স্টাফের সেবায় আত্মনিয়োগ করাটা অনেকটা ওই বার্মা সেলের চাকরি ছেড়ে মাখনলাল হাজরার গোলাদারি মশলার দোকানে খাতা লেখার কাজ করার মতো। হাতে না মেরে ভাতে মেরেছে ম্যানেজার স্যার, ফোয়ারা থেকে একবারে ছাদের মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে। এদিকে আমাদের হেডপ্যারা বড়বাসিয়া তার মেয়ের সঙ্গে একটা সম্বন্ধ করেছিল, তো শুনছি নাকি শ্রীমানের এই ভাগ্য বিপর্যয়ে সেও কিছু যাবার মনস্থ করেছে। শ্রীমান এখন আমার সেবা করে এই বিপত্তি গুদ্ধার পাবার চেষ্টা করছে। ও ধারণা যে মার্কো আর বড়বাসিয়ার উপর আমার নাকি বিজয় প্রভাব, আমি অনুরোধ করলে ওরা নাকি ঠেলতে পারবে না।
7: আগামীকাল 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস, তিনি আজও আমাদের মধ্যে অমলিন। শুনলেন চৌরঙ্গি সিনেমার সংলাপ, আর সিনেমায় এই দৃশ্যের পরেই ছিল মান্নাদের বড় একা লাগে।

0: চৌরঙ্গী সিনেমার ডায়লগ এবং তারপরই ছিল এই গান। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন শীলা চ্যাটার্জি সোদপুর থেকে, দীপঙ্কর দত্ত নিউ টাউন থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে, এবং সেই সাথে সঠিক উত্তর দিয়েছেন মৌমিতা মান্না ঝড়খালি ক্যানিং থেকে, দোলন ভট্টাচার্য উত্তরপাড়া থেকে, তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, শহীদুল ইসলাম নদিয়া থেকে এবং কমলেশ পাত্র কল্যাণী থেকে। আর এই সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাব। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
0: সারাটা দিন এই চলে, মেসেজ মেসেজ আর মেসেজ। এক বছর হলো রিটায়ার করেছে, তবু এখনো স্কুল আর ছাত্রীদের হাজারো গ্রুপ থেকে ছুটি পায়নি মালবিকা। সবার প্রিয় প্রধান শিক্ষিকা মালবিকা দি। শ্রাবণ মাস মানে রাত দিন বৃষ্টি, একটানা বৃষ্টি আর ভালো লাগে না। পড়ার টেবিল

টেবিলে ঐশীর বিয়ের কার্ডটা রাখা আছে। ও, আজই তো 6ই শ্রাবণ, ঐশীর বিয়ে। দিন সাতেক আগে প্রাক্তন ছাত্রী ঐশী হবু বরকে সাথে নিয়ে মালবিকার বাড়ি এসেছিল। জানতো দিদিমণি বিয়েতে আসবেন না, তবু আশীর্বাদ নিতেই আসা।

আবার আবার সেই সানাই। তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিল মালবিকা। সেই সানাইয়ের সুর, সেই সানাইয়ের সুর, সেই হাসিটা আবার।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি যে বাংলার রেট্রো গানের আধারে তৈরি, এখন সেই গান আপনাদের জন্য।

0: প্রথম গল্পের এই সঠিক উত্তরের গান যারা যারা চিনে নিয়েছেন তারা হচ্ছেন দোলন ভট্টাচার্য উত্তরপাড়া থেকে এবং বজবজ থেকে অদিতি মিত্র। আর দুজনের জন্যই রইল একটা জোরদার হাততালি।
1: গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প সোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে
0: শালটা 1988, মেদিনীপুরের ছোট্ট পঞ্চায়েত আমলাশোল, বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে মলি, মানে আজকের গল্পের মালবিকা।
3: হ্যাঁ গো, মেয়েটা তো কলেজ পাস দিল, বিয়ে থা দেবে কবে?
0: বাঙালির প্রজাপতি খবরের কাগজের মধ্যে লুকিয়ে থাকে। অতঃপর মলির দেখাশুনো শুরু হলো পাত্রী চাইয়ের নিবন্ধে, দু চারজনের সাথে চিঠি দেয়া নেওয়াও হলো। একদিন দুপুরে মলিদের বাড়ির সামনে একটি চার চাকা গাড়ি এসে দাঁড়ালো। তখন গ্রামেগঞ্জে মোটর গাড়ি তেমন একটা দেখা যেত না। গ্রামের বাচ্চা ছেলে মেয়েগুলো গাড়ি দেখতে ভিড় জমিয়ে দিল।
4: আমরা ধানবাদ থেকে এসেছি আপনাদের চিঠি আর মেয়ের ছবি দেখে।
0: কয়েক সপ্তাহ আগে একটা বিজ্ঞাপন দেখে মলির বাবা চিঠি লিখেছিলেন, পাত্র জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রবাসী বাঙালি পরিবার, ছেলে উচ্চপদস্থ কর্মচারী। আজ এসেছেন জয়ন্তর বাবা, বড় দাদা আর বৌদি।
4: আমাদের মেয়ে খুব পছন্দ, পরের সপ্তাহে একটা ভালো দিন আছে সেদিনই।
0: জয়ন্তর বৌদির কথা শুনে মালবিকার মা তো আকাশ থেকে পড়লেন। কি, এক সপ্তাহে মেয়ের বিয়ে? আমাদের এত আত্মীয়, নেমন্তন্ন, কেনাকাটা, এছাড়া
5: না না, আমাদের কোনো দাবি নেই, শুধু মেয়েকে রাজরানীর মতো করে গয়নায় মুড়ে দেবেন।
0: হবু বেয়ানকে আশ্বস্ত করলেন জয়ন্তর বাবা। ঠিক হলো এক মাস পর বিয়ের তারিখ। ফেরার সময় বৌদি মলিকে জয়ন্তর একটা ছবি লুকিয়ে

সেদিন মালবিকার বাড়ির প্রতিটি কোণা আলো দিয়ে সেজেছিল। সানাই গম গম করছে, তাসা পার্টিও হাজির। হঠাৎ একটা শোরগোল, বর এসেছে, বর এসেছে। জয়ন্তর বাবা আশীর্বাদ করলেন একটা সাত নড়ি হার দিয়ে। মলির চির খুঁতখুঁতে বড় পিসি চোখ গোল গোল করে বললে, কি সুন্দর রে, লগ্ন বয়ে যাচ্ছে, ছাদনা তলায় কোণে কে আনো। মালবিকা পিঁড়িতে গিয়ে বসল, মুখ ঢাকল পান পাতায়, মনে মনে বলল, কোন মেলাতে করব বরণ, পাতব কোথায় তোমার আসন।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন FM গোল্ড। বাংলার রেট্রো গানের থিমের উপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো আপনার সাথে মিলল কিনা।

0: এই সঠিক উত্তরের গান যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তাদের একটা লম্বা লিস্ট আমার কাছে চলে এসেছে। কমলেশ পাত্র কল্যাণী থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, শহীদুল ইসলাম নদিয়া থেকে, তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, দোলন ভট্টাচার্য উত্তরপাড়া থেকে, মৌমিতা মান্না ক্যানিং থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, রীতা শ্রীমানী কলকাতা ষাট থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে এবং রুমা দত্ত নিউ টাউন থেকে দিয়েছেন সঠিক উত্তর।
1: সববার জন্য তাই জন্য এটা
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।

0: বিয়ে, কুসুমডিঙা সব হতে হতে ভোর হয়ে গেল। পাত্র জয়ন্তর বাবা বললেন, এখনই ওনারা বরবউকে নিয়ে রওনা দেবেন, অনেকটা রাস্তা। গড়বেতা স্টেশন থেকে ট্রেনে করে আসানসোল, সেখান থেকে ধানবাদের ট্রেন। মলির বড় মামা বলেছিলেন সঙ্গে যাবেন। জয়ন্তর দাদা বোঝালেন, তাড়াহুড়ো করে বিয়ে, এখনো অনেক কাজ বাকি আছে ওদের বাড়িতে, আর আজ বাদে কাল তো আপনারা আসছেনই। মলি ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখছে, মা, বাবা, মামা, মাসি সবাই চোখ মুচছে। ট্রেন ছেড়ে দিল। জয়ন্ত হাতটা ছুঁয়ে বলল,
1: মলি কেঁদো না, আমি তো আছি।
0: মালবিকা স্বামীর পরশে লজ্জায় মরে যায় আর কি। আসানসোল নেমে ওরা গিয়ে বসল স্টেশনের এক কোনায়। বাড়ির বড়রা একটু দূরে বসে আছেন, ট্রেনের দেরি হবে। জয়ন্ত বলল,
1: মলি আমাদের না যেতে যেতে রাত হয়ে যাবে, জায়গাটাও তেমন ভালো নয়, তুমি বরং তোমার গয়নাগুলো আমাকে খুলে দাও।
0: জয়ন্তর রুমালে সব গয়না খুলে দিল মালবিকা। নাকচাবিটা খুলতে গিয়ে কি মনে হলো, না থাক।
1: তুমি একটু চা খাবে মলি?
0: জয়ন্ত মালবিকার জন্য চা আনতে চলে গেল। ঝমঝম করে বৃষ্টি নামল। স্টেশনে একটার পর একটা ট্রেন আসছে আর যাচ্ছে, কিন্তু জয়ন্ত চা আনতে গিয়ে ওর বাড়ির লোকে বা কোথায়? বৃষ্টির মধ্যে পাগলের মতো ওদের খুঁজতে বেরোলো মালবিকা। জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত!
1: কেদোনা, আমি তো আছি।
2: আমরা ধানবাদ থেকে এসেছি।
3: না না, আমাদের কোনো দাবি নেই।
2: আপনাদের চিঠি আর মেয়ের ছবি দেখে
1: আমাদের না যেতে যেতে রাত হয়ে যাবে, জায়গাটাও তেমন ভালো নয়।
2: আমাদের মেয়ে খুব পছন্দ, পরের সপ্তাহে একটা ভালো দিন আছে, সেদিনই।
3: শুধু মেয়েকে রাজরানীর মতো করে গয়নায় মরে দেবেন?
1: তুমি বরং তোমার গয়নাগুলো আমাকে খুলে দাও।
0: বেলা হয়ে গেছে, স্টেশন প্রায় ফাঁকা। এক ভবঘুরে মহিলা চেঁচিয়ে বলল,
4: ফিরে যা, ফিরে যা মেয়ে, ঘরে ফিরে যা, আর কেউ আসবে না, আর কেউ আসবে না।

0: সেদিন কিভাবে ফিরেছিল মনে নেই। গড়বেতা স্টেশনে যখন নামল তখন সন্ধে গড়িয়ে রাত, ভেজা লাল বেনারসি, এলোথেলো চুল, হাতে শাখা পলা, সিঁথি ভর্তি সিঁদুর নাক বেয়ে গড়িয়ে পড়ছে, আর আর নাকের ওই নাকছাবির হিরেটা জল জল করছে। স্টেশনের রিক্সা স্ট্যান্ডের কানাই কাকা দেখে চিৎকার করে বলল,
1: মলিমা!
0: কে জানে কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজঘর কাকে কি সাজায়।

0: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজি মাত। আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: গানটিকে সঠিকভাবে যারা যারা চিনে নিয়েছেন, প্রচুর প্রচুর প্রচুর বন্ধুরা এই গান চিনে নিয়েছেন। আর এই গান চিনে নেওয়ার পাশাপাশি আরও একটা কথা না বললেই নয়, এখানে আপনারা আমাদের কণ্ঠস্বর তো শুনেইছেন, তার পাশাপাশি আরও আমাদের কয়েকজন আরজে বন্ধুরা কিন্তু সঙ্গে ছিলেন। কারা তারা? অনেকেই হয়তো চিনতে পেরেছেন তাদের গলার স্বর, তবু যারা চিনতে পারেননি তাদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিই, আমাদের আজকের এই গল্পের মধ্যে আরও যে বন্ধুদের কণ্ঠস্বর শুনেছেন তারা হচ্ছেন আরজে উজ্জ্বল, আরজে ইন্দ্রাণী এবং আরজে সরিতা। আমাদের এই তিন বন্ধুর জন্য রইল অনেকখানি ভালোবাসা। আমরা এভাবে একসাথে যেন আগামী দিনেও পথ চলতে পারি। আর এবার সঠিক উত্তরের সেই সবথেকে বড় লিস্ট নিয়ে আমি কিন্তু চলে এসেছি। তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, শোভা বসু যাদবপুর থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে, দেবপ্রিয় দত্ত বণিক বালিহাট হাওড়া থেকে, সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে, রীতা শ্রীমানী কলকাতা ষাট থেকে, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, শেখ আজাহার বারাসাত থেকে, মৌমিতা মান্না ক্যানিং থেকে, স্বপ্না চক্রবর্তী বিরাটি থেকে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অভিজিৎ নান হেদুয়া থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য। তাহলে আজকের মতো রাজশিয়ার দেবারতি বলছে সবাইকে শুভরাত্রি। তবে যাওয়ার পথে আগামী মাসের আরও একটি অনুষ্ঠানের ঘোষণা রেখে গেলাম আপনাদের জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামী অন্য কোনো দিন, অন্য কোনো সময়।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে

সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক সত্তরটি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারের শিল্পী নির্মলা মিশ্র। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে নির্মলা মিশ্র এবং সুতপা ভট্টাচার্য।

শুনলেন নির্মলা মিশ্র এবং সুতপা ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে আধুনিক গান। এবারের শিল্পী নির্মলা মিশ্র।

শুনছেন আধুনিক গান, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায়, তারপর নির্মলা মিশ্র, এবারে শিল্পী রূপঙ্কর বাগচি। প্রথমে রূপঙ্কর বাগচি এবং অন্যান্যরা।

শুনছেন রূপঙ্কর বাগচির কণ্ঠে আধুনিক গান অনুষ্ঠান। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপে।

শুনলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে 2:11 হয়ে 16 সেকেন্ড। এখন বাংলা ছবির গান। প্রথম ছবির নাম প্রেম। দ্বৈত কণ্ঠে কুমার শানু এবং অনুরাধা পরোয়াল।

0: ইন্দ্রাণী ছবি থেকে দ্বৈতকণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্ত।
1: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,

শুনলেন হৈমন্তী শুক্লা এবং তরুণ বন্দ্যোপাধ্যায় দ্বৈত কণ্ঠে হারমোনিয়াম ছবির গান। এবারে ছবির নাম দুজনে, দ্বৈত কণ্ঠে আশা ভোসলে এবং বাপি লাহিড়ী।

একান্ত আপন ছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে কিশোর কুমার, ছবির নাম অমর সঙ্গী।

শুনছেন বাংলা ছবির গান। এবারের ছবির নাম সাপ মোচন, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বিভিন্ন ছবি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শেষ গানটি শুনলেন পম্পা ছবি থেকে বাণী জয়রামের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর খড়িতে এখন সময় 3:34। এখন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে অতুল প্রসাদী গান, শিল্পী মিতা হক।

শুনছেন নানা রঙের গান, ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে 3:19 হয়ে 16:19 হয়ে 19 সেকেন্ড।

প্রথমে মঞ্জু গুপ্তা, তারপর কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন পরপর দুটি অতুল প্রসাদী গান। নানা রঙের গানের অনুষ্ঠানে এবার দ্বিজেন্দ্র গীতি, প্রথমে শিল্পী রবীন বন্দ্যোপাধ্যায়।

শুনছেন দ্বিজেন্দ্র গীতি। মৈত্রী মজুমদার, নুপুর ছন্দা ঘোষ, এরপর সংযুক্তা ভাদুরী।

শুনলেন দ্বিজেন্দ্র গীতি বনানী ঘোষের কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। প্রথমে অতুল প্রসাদী গান, তারপরে দ্বিজেন্দ্রলাল রায়ের গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী বিদুষী সুরঞ্জনা বোস, রাগ নট ভৈরব।

প্রভাতি অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী বিদুষী সুরঞ্জনা বোস, রাগ নটভৈরব, তবলা সঙ্গতে ছিলেন সুধীর ঘড়াই এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনছেন প্রভাতি, এখন শুনবেন সন্তুর বাদন, শিল্পী সন্দীপ চ্যাটার্জি, রাগ চারুকেশী।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন, শিল্পী সন্দীপ চ্যাটার্জি, তবলার সঙ্গতে ছিলেন তিমির রায়চৌধুরী। শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আর কিছুটা সময়, তারপরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী। এই সময়টুকুর জন্য রইল সুরমূর্ছনা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র

শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 24শে জুলাই, শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী এক চিরন্তন সত্যকে আমাদের কাছে জানায়। এ কথা তো আমরা চিরন্তনের গল্প শুনতে শুনতে যেমন বলি তেমন অনুভবও করি। কিন্তু আরও একটা জিনিস চিরন্তনের একটা বিশাল বিশাল বড় ক্যানভাস আসলে, যেখানে আমরা কোনো পার্টিকুলার কিছু গল্প কিছু বিষয়ে আটকে রাখিনি। নানান রকমের বিষয় নিয়ে আমরা এখানে গল্প শুনি। সেই গল্পের মূল কথা থাকে একটি, তা হচ্ছে মোটিভেশনাল, যা উৎসাহব্যঞ্জক। এবং অবশ্যই এই ইতিবাচকতার একটা বড় দিক তো অবশ্যই চিরন্তন সত্য কথাগুলি, যা গল্প হয়ে চিরন্তনীতে আসে আমাদের কাছে। কয়েকদিন ধরে জানেন খুব মনে হচ্ছিল একটু বাঙালির ইতিহাস নিয়ে সামান্য একটু চর্চা করা, একটু জানার চেষ্টা করা নতুন করে। তখন দেখছিলাম প্রচুর মানুষ, প্রচুর গুণীজন, তারা তাঁদের মতন করে কাজ করে গিয়েছেন, যেখানে একটা বড় বিষয় ছিল আত্মসম্মান, জ্ঞান, সংযম এবং অদ্ভুত এক ভালোবাসা পঠন পাঠনের প্রতি, যেটা তার জীবনধারা, জীবন বোধ, জীবন দর্শন সমস্ত কিছুকে অসম্ভব আলোকিত করেছিল। এবং ইতিহাস তো আসলে আমাদের সত্যিকারের পথপ্রদর্শক, যে কিনা আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা চলতে চলতে বুঝতে পারি কি ছিল, কি আছে, এর থেকে কি আসতে পারে। তাই বিভিন্ন সময় আমাদের ফিরে ফিরে দেখার প্রয়োজন হয়ে পড়ে, বা আমরা দেখিও সেটা। ঠিক সেই ভাবনা থেকে আজকে একজন মানুষের কথা খুব বলতে ইচ্ছে করছে, একেবারে গল্পের মতন। মানে আমাদের সকলের জীবনই হয়তো গল্প, কিন্তু বিশেষ কিছু মানুষ যারা কিনা বিশেষভাবেই পথপ্রদর্শক হয়ে ওঠেন, তাদের জীবন তো অবশ্যই গল্প। আজকে খুব ইচ্ছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তাকে নিয়ে একটু গল্প বলবো। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন প্রাচীন বাংলার একজন প্রখ্যাত বৌদ্ধ দার্শনিক, পণ্ডিত এবং ধর্মপ্রচারক। বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ, যেটার তখন নাম ছিল বিক্রমপুর, এখানেই তার জন্ম। চল আজ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, সেই প্রাচীন বাংলায় এক বাঙালি, কিভাবে তার মনন দর্শনকে তার কর্মজীবনের কাজে লাগিয়েছিলেন বা তার সহায়ক হয়েছিল, সে কথাই আর জানব। আর অবশ্যই গল্পের সঙ্গে সঙ্গে সুরও আমাদের সঙ্গী হয়ে ওঠে। এই মুহূর্তে একটু গান শুনে আসছি আজ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনের গল্পে, কর্মের গল্পে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সলিল মিত্রর কণ্ঠে এই নজরুল গীতিটি। তাই তো, অনেক কিছুই তো থাকে, শুধু জেগে ওঠার অপেক্ষা। আর একজন গুণী বোধহয় জীবনভর সেই কাজটাই করে যান, জাগিয়ে তোলেন, তার আগে নিজে জেগে ওঠেন। গল্পে যাই, কেমন? ছোট্ট একটি রাজ্য জাহুর, বিক্রমপুর তার রাজধানী। তার রাজ্যটি ছোটখাটো হলে কি হবে, সেখানে সুখ শান্তির কোনো অভাব নেই। শস্য শ্যামল দেশ, প্রজারা খুব ভালোবাসে তাদের রাজাকে। রাজা কল্যাণশ্রী আর রানী প্রভাবতীর সবচেয়ে বড় সুখ তাদের তিন ছেলে, পদ্মগর্ভ, চন্দ্রগর্ভ আর শ্রীগর্ভকে ঘিরে। এদের মধ্যে এই যে মেজ ছেলে, মানে মধ্যম রাজপুত্র যিনি, তিনি একটু অন্য রকম। না, ভোগবিলাস, আনন্দ এগুলো তার খুব পছন্দের ব্যাপার নয়। তার ছোটবেলা থেকেই পড়াশুনোর ছাড়া আর কিছুই যেন ভালো লাগে না। ছোট্ট থেকে মায়ের কোলে বসে গল্পে শুনতে শুনতেই তার বেদ বেদান্ত প্রায় শেখা হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে কি, মা প্রভাবতী চন্দ্রগর্ভের মনে সব কিছু জানবার বুঝবার অদম্য এক ইচ্ছা জাগিয়ে তোলেন। আর তাছাড়া চন্দ্রগর্ভের প্রাথমিক শিক্ষা আর মানুষের প্রতি ভালোবাসা তাও তৈরি হয় মায়েরই প্রভাবে। সত্যি তাই, এটা বারংবার বিভিন্ন জায়গায় দেখছি। একজন শিশু, হয়তো শিশু বলে সকলের কাছে খুব আদর পায়, ভালোবাসা পায়, যত্ন পায়, এবং তার অনেক বায়নাকে খুব সহজেই গ্রহণ করা হয়। এবার বিষয়টা হচ্ছে, এই শিশুটি শারীরিকভাবে শিশু নাকি সে বড় হতে হতে মানসিকভাবে শিশু হয়ে থাকে, এবং তার ওই শিশু বোধের জন্য বা শিশুত্ব

জন্য সে বারংবার সবার কাছ থেকে অনেক অনুমোদন, মানে অনেক কনসিডারেশন আশা করে, এবং এটা করতে করতে কখন যে তার কী করা উচিত আর কী করা অনুচিত সেই বোধটা সঠিকভাবে তৈরি হয় না। সেভাবে আমি যা চাইছি, যা আবদার করছি, যা জোর করে পেতে চাইছি, চাহিদা বলে জানাচ্ছি, এই সমস্ত কিছুই আমি পাবো, কারণ এটা আমার প্রাপ্য। এইখানেই অসুবিধাটা তৈরি হয়, কারণ আমাদের এই যে বায়োলজিক্যাল এজ, এটা কিন্তু পাল্টাতে থাকে, তার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের পরিণতির বদল ঘটতে থাকে, বা বলা যায় সে ক্রমে ক্রমে পূর্ণতা পেতে শুরু করে। এই পূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে পূর্ণতা, একই সঙ্গে স্বাভাবিক মানসিক পূর্ণতাও তো মানে খুব স্বাভাবিকতা আশা করে। আর ওখানে গিয়ে ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কিছু কিছু অসুবিধে তৈরি হয়, আর তাই আমার পাওয়ার কথা অনেক কিছু দেওয়ার কথা কই, এই বোধটা আমাদের অনেক ক্ষেত্রে তৈরি হয় না। তাই জন্য ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, ব্যক্তিগত ভাবনার ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে, নিজের জীবনে তার প্রভাব সব থেকে বেশি পড়ে, আর সেইখানেই বোধহয় আমাদের একটু ভেবে দেখার দরকার আছে। এই যে বলছেন যে মায়ের কোলে বসে চন্দ্রগর্ভ গল্প শুনতেন, এবং এই গল্প শুনতে শুনতে তার বেদ বেদান্তের মধ্যে কি বলা আছে, তার মূল কথাটা কি, তা জানা হয়ে গিয়েছে। এরপরে শুরু হলো মায়ের কোল থেকে বেরিয়ে বাইরের শিক্ষার জগৎ, একেবারে পুঁথিগত শিক্ষা। এই শিক্ষা জগতে ঢোকার আগে আমরা ছোট্ট করে একটা গান শুনে নিই। খবর পেলাম বাইরে নাকি ঝমঝম করে বৃষ্টি, আর তাই শিক্ষা, এই গল্প, বৃষ্টির সজীবতা সব মিলিয়ে এই মুহূর্তের গানে গীতা সেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একেবারে আনন্দ তো অবশ্যই হয়, রুমুকে ঝুমুকে বাজে যখন হয়তো শহর জুড়ে, দেশ জুড়ে, রাজ্য জুড়ে যেভাবেই বলি না কেন, কিন্তু যাতায়াতে নিশ্চয়ই কিছু তো অসুবিধে হয় বটেই। যাই হোক, আজকে একেবারে গল্পে চলে যাই, কেননা টিক টিক করে ঘড়ির কাঁটা হঠাৎ বুঝিয়ে দেয় একদম সময় নেই। গল্পটাতে যাই, শুরু হলো একেবারে বাড়ির বাইরে গিয়ে পঠন পাঠন পর্ব। বাড়ির কাছে এই বজ্রাসন বিহার, সম্ভবত চন্দ্রগর্ভ সেখানে কিছুদিন পড়াশুনো করলেন। সে যুগে বিদ্যা এবং জ্ঞানের জন্য দেশজোড়া নাম ছিল আচার্য জেতারের। তিনি তাঁর কাছে বিজ্ঞানের 5টি শাখায় পারদর্শী হয়ে উঠতে শুরু করলেন। তারপর শুরু করলেন দর্শন এবং ধর্ম বিষয়ে শিক্ষা। অল্প বয়সেই চন্দ্রগর্ভ বড় বড় পণ্ডিতদের তর্কযুদ্ধে হারিয়ে দিতে পারতেন, তখন এই ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল। এখনও হয়, তখন যেমন এই তর্কযুদ্ধের পরে নানান রকমের বিদ্যালঙ্কার, তর্কালঙ্কার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি অনেক রকম উপাধি তারা পেতেন। এখন বিভিন্ন জায়গায় এখনও কিন্তু স্কুলে এই ডিবেট, এই ব্যাপারটা রয়েছে, তাতে প্রত্যেকেই কে কতখানি যৌক্তিক তার প্রমাণ সে দিতে পারে, এবং সেই স্কুলে বা সেই অঞ্চলের মধ্যে এইভাবে এখনও পর্যন্ত প্র্যাকটিসটা রয়েছে। যদিও এখন আর তর্কালঙ্কার, বিদ্যালঙ্কার ইত্যাদি প্রভৃতি নেই, কিন্তু দর্শন, কেন বলছি, এই দর্শনের শিক্ষাটা বড় জরুরি, কেননা আমাদের জীবনে যদি দর্শন না থাকে, বোধটা না থাকে, আমরা দেখব জীবন কাটানোটা না খুব শক্ত হয়ে যায়। জীবন দর্শন বোধ আমাদের এটাই দেয়, যখন আমরা কোনো ক্রাইসিসের মুখোমুখি হই, তখন কিন্তু কি করা উচিত, সেই মুহূর্তে কি সিদ্ধান্ত নিতে হবে, এইটা আমাদের শেখায় ওই জীবন দর্শন বা জীবন বোধ। যাই হোক, গল্পে আসি। এত কিছু তিনি পড়লেন, তিনি বিজ্ঞানের শাখা, দর্শন, ধর্ম ইত্যাদি ইত্যাদি সব কিছু পড়লেন, কিন্তু না, তার জ্ঞানের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। এটাও দেখুন সেই সত্যের অনুসন্ধান। আর ঠিক সেই কারণেই ভোগবিলাস, সুখ ঐশ্বর্য, এই সমস্ত কিছু ফেলে তিনি পথের ধুলায় নেমে পড়লেন, মানে বেরিয়ে এলেন বাড়ি থেকে বাইরে। তিনি পৌঁছলেন কৃষ্ণগিরি বিহারে যোগাচার্য রাহুলবাদের কাছে। পণ্ডিতদের মতে যে কৃষ্ণগিরি বিহার যেটা বলছে, এটা এখনকার মুম্বাইয়ের কানহেরি এই জায়গাটিতে সম্ভবত ছিল। আজও কানহেরি পর্বতমালায় বেশ কিছু বৌদ্ধ গুহা আছে, যেখানে বৌদ্ধ শ্রমণরা থাকতেন, যে তার অনেক পরিচয় পাওয়া যায়। তো যাই হোক, রাহুলবাদ তাকে বৌদ্ধশাস্ত্রের গুপ্ত আধ্যাত্মিক বিদ্যায় দীক্ষিত করলেন। কিছুদিনের মধ্যেই চন্দ্রগর্ভের শিক্ষা সম্পূর্ণ হলেও গুহ্যজ্ঞান বজ্র এই উপাধি, মানে গুহ্যজ্ঞান বজ্র এই উপাধি তিনি লাভ করলেন, কিন্তু না, জ্ঞানের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। তিনি আরও কিছু জানতে চাইছেন, আরও আরও আরও কিছু। এরপরে এলেন অদন্তপুরী বিহারে আচার্য শিলরক্ষিতের কাছে। তিনি পরম যত্নে রাজকুমারকে বৌদ্ধ ধর্মের, মানে তখন তো তিনি রাজকুমার নেই, তিনি তখন বেরিয়ে এসেছেন বাইরে, বৌদ্ধ ধর্মের হীনযান মহাযান এই দুটো শাখার বিষয়ে শিক্ষা দিতে লাগলেন।

বিভিন্ন রকম যে ভাগগুলো থাকে তাতে জীবনবোধ, জীবন দর্শন, তারই নানান রকমের বিষয়ে নানান রকমের ব্যাখ্যা ইত্যাদি থাকে। তো যাই হোক, অল্পদিনের মধ্যেই চন্দ্রগর্ভ এই দুটো শাস্ত্রেই, মানে হীনযান মহাযান দু ক্ষেত্রেই অগাধ পাণ্ডিত্য অর্জন করলেন। তার বিদ্যাবত্তা এবং জ্ঞানের গভীরতা দেখে মুগ্ধ হলেন আচার্য শীলরক্ষিত। 12 বছর থেকে অদন্তপুরী বিহারের শিক্ষা শেষ করে রাজকুমার চন্দ্রগর্ভ উপাধি পেলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। জ্ঞান ও তপস্বী দীপঙ্কর শ্রীজ্ঞান রাজ্য সম্পদ সব তো আগেই ত্যাগ করেছেন, আর এখন সংসার ত্যাগ করে ভিক্ষু ব্রত গ্রহণ করলেন। কিন্তু একটা তীব্রতা যে রয়েই গেল, তার জ্ঞানের তীব্রতা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি, ভক্তি দিদি বিকা।

ক্রমশ এই বিকাশ লাভ করাটাই বোধহয় জীবন। বয়সের সঙ্গে সঙ্গে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমাদের জীবনের বিকাশ হয়। যদিও আমরা বলে থাকি যে জীবনই আমাদের কাছে সবথেকে বড় শিক্ষক, কিন্তু সেই ক্ষেত্রটাকে সঠিকভাবে চালানোর জন্য বোধহয় আমাদের এই পুঁথিগত অধ্যয়ন শিক্ষা এত জরুরি হয়ে পড়ে। যাই হোক, গল্পে চলে আসি, গল্পে মানে জীবনের গল্পে। এই সময় দীপঙ্কর শ্রীজ্ঞান জানতে পারলেন সুবর্ণদ্বীপে একজন বৌদ্ধ পণ্ডিত নাম চন্দ্রকীর্তি অগাধ তার পাণ্ডিত্য। সেই সময় পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জকে বলা হতো সুবর্ণদ্বীপ। সমুদ্র পার হয়ে সেখানে যাওয়া খুব সহজসাধ্য ছিল না, পালতোলা নৌকোই ছিল একমাত্র ভরসা। কিন্তু দীপঙ্কর সমস্ত বাধা তুচ্ছ করে ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে সমুদ্র অতিক্রম করে এলেন সুবর্ণদ্বীপে চন্দ্রকীর্তির কাছে শিক্ষা নিতে। এখানে ছিলেন প্রায় ১২ বছর। তারপর দেশে ফেরার পথে সিংহলে কিছুদিন জ্ঞানচর্চা করে, মানে শ্রীলঙ্কাতে, তিনি ভারতবর্ষে ফিরে এলেন। এই সময় বাংলাদেশে পাল বংশ চলছে। পাল বংশের রাজা তার পাণ্ডিত্য এবং অন্যান্য গুণে মুগ্ধ হয়ে দীপঙ্কর শ্রীজ্ঞানকে বিক্রমশিলা মহাবিহারের প্রধান আচার্যের পদে প্রতিষ্ঠিত করলেন। একেবারে তার পাণ্ডিত্যের কথা তো দেশে বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো। ভারতের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকেও ছাত্ররা বিক্রমশিলা বিদ্যালয়ে অধ্যয়ন করতে আসত। এটা হচ্ছে ভাগলপুরের কাছে কালহাও গাঁও আছে রেল স্টেশন, এখান থেকে 9 কিলোমিটার দূরে গঙ্গাপাড়ে একটা পর্বতের শিখরে, শৈল শিখরে ছিল এই বিক্রমশিলা মহাবিহার। শোনা যায় সেখানে 114 জন পণ্ডিত নানান বিষয়ে শিক্ষাদান করতেন। বিক্রমশিলা মহাবিহার যেমন বড় ছিল, তার ব্যবস্থাও ছিল চমৎকার। দীপঙ্কর বিক্রমশিলা মহাবিহারের ছিলেন প্রধান অধ্যক্ষ। তার অসাধারণ পাণ্ডিত্য তো ছিলই, সেই সঙ্গে তার অপূর্ব কর্মকুশলতা, সংগঠন ক্ষমতা, পরিচালন দক্ষতা, এগুলো ছিল অপরিসীম। বিহারের সমস্ত চাবিগুলো নাকি তার কাছেই থাকতো। এই যে বলছি না যে আমরা কেন থিওরিটিক্যাল পড়াশুনোটা কেন দরকার, থিওরি আমাদের কেন জানা দরকার, আমরা সবসময় বলি যে প্র্যাকটিক্যাল মানে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যখন আসে তখনই আমরা বুঝতে পারি আমাদের কার ভেতরে কতটুকুনি জ্ঞান আছে, কে কতটুকুনি কাজ করতে পারি ইত্যাদি প্রভৃতি। যেটা এখন আমরা কাজের ক্ষেত্রে প্রতি মুহূর্তে যেহেতু যন্ত্রের সঙ্গে প্রায় আমাদেরকে কম্পিটিশন করতে হয়, তো আমরা সেখানে বুঝতে পারি কতটা দক্ষতার প্রয়োজন থাকে। তো যাই হোক না কেন, এই যে কর্মকুশলতা, সংগঠন ক্ষমতা, পরিচালন দক্ষতা, এগুলোও কিন্তু শিখতে হয়। আমরা বলি হ্যাঁ অভিজ্ঞতা হতে হতেই আমরা এগুলো শিখে যাই, না, এগুলো শেখার প্রয়োজন আছে। এই শিক্ষাটা যদি আমাদের পঠন পাঠনের সঙ্গেই গড়ে উঠতে থাকে, দেখা যায় একটা বয়সে গিয়ে যখন আমরা স্কুল শেষ করি, আমরা কলেজ জীবনে যাই, তখন অনেকের ক্ষেত্রে দেখা যায় সে তখনও বাড়ির বাচ্চাটি, তখনই কিন্তু সমস্যাটা। কারণ তাকে যখন একা একা তার জীবনের সিদ্ধান্তগুলো নিতে হবে, তখন কিন্তু সে কোথাও এতটুকুনি কনসিডারেশন পাবে না, এবং তার ভিত্তিটা কিন্তু ওই ছোট বয়সেই একটু একটু করে করা খুব প্রয়োজন। তো যাই হোক, এরপরে যখন এইভাবে তার ওখানে চলছে বিহার, বিক্রমশিলা মহাবিহার, এখানে তো তার পড়াশুনো শেখানো সব কিছুই ওভাবে যাচ্ছে। এরপরে একটা সময় এসে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল যে তিব্বতে নানান রকমের একটা অসুবিধে তৈরি হয়েছে। তো সেখানকার যিনি রাজা তিনি চাইছেন যে মানে তিব্বতের প্রধান লামা, নামটাও বলি ইয়েসি হোড, তিনি দীপঙ্করের জ্ঞান, পাণ্ডিত্য, বিচক্ষণতা এবং তার সহৃদয়তা সব কিছুর কথা শুনে তিনি তিব্বতের পণ্ডিতদের তার কাছে পাঠান। প্রচুর সোনা, উপহার ইত্যাদি প্রভৃতি তিনি দিলেন। তিনি পড়লেন দীপঙ্কর শ্রীজ্ঞান, তিনি চিঠিটা পড়লেন যে তিনি যেতে অনুরোধ করছেন। তারপরে তিনি তাদের জানালেন যে মার্জনা করবেন, ওনাকে জানাবেন আমি ওনার অনুরোধ রাখতে পারছি না। কেন? তা তিনি বললেন কারণ হিসেবে যে আপনারা ওনাকে বলবেন আমি সোনাও চাই না, আমি সম্মানও মানে পূজা প্রতিষ্ঠা অর্থাৎ যশ